आकाशवाणी बिलोनिया, आज दूसरा आषाढ़, 1433 बंगाब्द, 17 জুন 2026 খ্রিস্টাব্দ বুধবার। শুরু হলো আমাদের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:03 হয়ে 50 সেকেন্ড।

0: আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন অমৃতবাণী। এতে আজ শুনুন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
1: এক এক দেবতার এক এক বাহন আছে, সম্প্রদায় দেবতার বাহন কল। বহুতর লোককে এক আদর্শে গঠিত করিতে গেলে বোধ করি বারো আনা লোককে অন্ধ অভ্যাসের বশবর্তী হতে হয়। জগতে যত ধর্ম সম্প্রদায় আছে, তাদের মধ্যে সজ্ঞান নিষ্ঠা সম্পন্ন লোক বেশি পাওয়া যায় না। সকল লোকের প্রকৃতি যখন এক হয় না, তখন আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে অনেক বাজে মাল আসিয়া পড়ে। কলটাই যদি বিপুল হইয়া উঠিয়া প্রাণকে পিষিয়া ফেলে, প্রাণকে খেলিবার সুবিধা না দেয়, তবেই বিপদ। দলের একটা উৎসাহ আছে, তা সংক্রামক, তা মূঢ়ভাবে পরস্পরের মধ্যে সঞ্চারিত হয়। তার অনেকটা অলিক গোলে হরিবোল ব্যাপারে হরিবোল যতটা থাকে, গোলের মধ্যে তা অপেক্ষা অনেক বেশি হইয়া পড়ে। দলের আন্দোলনে অনেক সময় তুচ্ছ উপলক্ষে ভক্তির ঝড় উঠতে পারে। তাই রবীন্দ্রনাথ নৈবেদ্য কাব্যগ্রন্থে লিখেছেন, আজি ব্রাহ্মণের বিরল বসন, সম্মান বহে না আর, নাহি ধ্যান বল, শুধু জপ মাত্র আছে, সুচিত্ত কেবল চিত্তহীন অর্থহীন অভ্যস্ত আচার, কেবল জড়ত্বপুঞ্জ ধর্ম প্রাণহীন, ভার সম চেপে আছে আড়ষ্ট কঠিন। রবীন্দ্রনাথ তাঁর সমকালীন সমাজে হিন্দুর হিন্দুত্বকে প্রাণহীন ধর্ম, অর্থহীন অভ্যস্ত আচার, জপ তপ ও ছুতমার্গ শাসিত জড়ত্বপুঞ্জে পর্যবেসিত হতে দেখেছেন। তিনি বলেছেন, আজ হিন্দু জাতি জ্ঞানে অজ্ঞানে, আচারে অনাচারে, বিবেকে এবং অন্ধকুসংস্কারে এমন একটা অদ্ভুত মিশ্রণ হইয়া দাঁড়াইয়াছে, যদি আমরা বহু সংখ্যক আর্য অনার্য এবং সংকর জাতি হিন্দুত্ব নামক এক অপরূপ ঐক্য লাভ করিয়াছি, তথাপি আমরা যেমন এক তেমনি বিচ্ছিন্ন। এই বহু দেবদেবী বিচিত্র পুরাণ এবং অন্ধলোকাচার সংকুল আধুনিক বৃহৎ বিকারের নাম হিন্দুত্ব। তাই রবীন্দ্রনাথ বারবার তার গ্রন্থে তা উল্লেখ করেছেন। হিন্দু ধর্ম সমাজের প্রত্যেক ব্যক্তিকে প্রতিদিন পঞ্চযজ্ঞের দ্বারা দেবতা, ঋষি, পিতৃপুরুষ, সমস্ত মনুষ্য এবং পশুপক্ষীর সহিত আপনার মঙ্গল সম্বন্ধ স্মরণ করিতে প্রবৃত্ত করিয়াছে। সমাজকে শিক্ষাদান, স্বাস্থ্যদান, অন্নদান, ধন সম্পদ দান, ইহা আমাদের নিজের কর্ম, ইহাই যজ্ঞ, ইহাই ব্রহ্মের সহিত কর্মযোগ। এই কথা নিয়ত স্মরণ করা, ইহাই হিন্দুত্ব। হিন্দু কোনো বিশেষ ধর্ম নহে, হিন্দু ভারতবর্ষের এক জাতিগত পরিণাম। ইহা মানুষের শরীর মন হৃদয়ের নানা বিচিত্র ব্যাপারকে বহু সুদূর শতাব্দী হইতে এক আকাশ, এক আলোক, এক ভৌগোলিক নদ নদী, অরণ্য পর্বতের মধ্যে দিয়া অন্তর ও বাহিরের বহুবিধ ঘাত প্রতিঘাত পরম্পরার এক ইতিহাসের ধারা দিয়া আজ আমাদের মধ্যে আসিয়া উত্তীর্ণ হইয়াছে। সমাজের নিচে হইতে উপর পর্যন্ত সকলকে একটি বৃহৎ নিঃস্বার্থ কল্যাণ বন্ধনে বাঁধা, ইহাই আমাদের সকল চেষ্টার অপেক্ষা বড় চেষ্টার বিষয়। এই ঐক্যসূত্রেই হিন্দু সম্প্রদায়ের একের সহিত অন্যের এবং বর্তমানের সহিত অতীতের ধর্মযোগ সাধন করিতে হইবে, আমাদের মনুষ্যত্ব লাভের এই একমাত্র উপায়। অন্ধ লোকাচার সংকুল আধুনিক বৃহৎ বিকারের নাম হিন্দুত্ব, এবং বহু সুদূর শতাব্দী হইতে এক আকাশ, এক আলোক, এক ভৌগোলিক নদ নদী, অরণ্য পর্বতের মধ্য দিয়া অন্তর বাহিরের বহুবিধ ঘাত প্রতিঘাত পরম্পরার একই ইতিহাসের ধারা। হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান ভারতবর্ষের ক্ষেত্রে পরস্পর লড়াই করিয়া মরিবে না। এইখানে তারা একটা সামঞ্জস্য খুঁজিয়া পাইবে, সেই সামঞ্জস্য অহিন্দু হইবে না, তা বিশেষভাবে হিন্দু। তার অঙ্গ প্রত্যঙ্গ যতই দেশ বিদেশের হোক, তাঁর আত্মা ভারতবর্ষের। যতক্ষণ দেশকে না জানি, ততক্ষণ দেশ আপনার নয়। নিজের সমস্ত ধন মন প্রাণ দিয়ে দেশকে যখন আপন বলে জানতে পারব, তখনই দেশ আমার স্বদেশ হবে।
0: শুনলেন অবিতবাণী, এতে আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।

আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন ভক্তিগীতি সুলাঞ্জলি অনুষ্ঠানে। অনুষ্ঠানে

0: এতক্ষণ শুনলেন ভক্তিগীতি সুরাঞ্জলি অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকে শিল্পী ছিল শ্রীকুমার চট্টোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM চট্টরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যে আপনাদের কাকবর্গ অনুষ্ঠান আয়োজন করাং আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: মাল লাইফ নাই।

0: আকাশবাণী আগরতলা, তিনি স্রাংশাল, তালক্রান তালনি শালনি চিসনি শালমারি, চিবরিরা থামচিবা তিবরা বিশেখ, জোন তালনি শালনি চিসেনি শালমারি, নৈশাই নিচিদক ইংরেজি বিশি, চিন পান্ধা নৈরা থামচিদক পয়েন্ট বেড়ে মিটার্স এবার সাশাইনিরা দগচিচক কিলোহার্য আওয়াইং দঙ ফুংকচাং জরানি খাকা হামিয়া ফরে তাবুক চ্যাংজাগ চিনি তিনি ফুংনি ককবর আওয়াই পান্ধা হায়ুনি খরাং তিনি হায়ুনি খরাং পান্ধ যতন লাম সগ আও চং শালবরমনি হাই তিনি বো খালায়ন কক হামর তিনি কক হাম চং খালায়ন স্বামী বিবেকানন্দ শালাংমানি কক ব শালাংখা আং পুইতো খায় কেব বি মান বান্তা মাননি বাকে চুক যাখনকে বন হায়ুনি জেসব হানফানো শ্যাম্পলে মানিয়া বতে ব শালাংখা বরক লংমা তংসাক সরংনা নাগ আবনি বাকে যেন যতন সরংথাই গলায় ওয়ান সুকমুং চিনি লংমা অবন থিনাং লংমা তংসাক সরংনা নাংথাই হেনে ব শালাংখা কিসা মিশা মানিয়াঙ্গই খা বাইবানি যায়া তাই শাক শাক নি বাকে সিমি কাইতনি ধানি তার সরি দিহানি ব শালাংখা তাই আপনি বাকেন বরক রক বুইনি বাকেই ব সরিনা নাংথাই বতে ব শালাংখা খা দিয়ে ফান ফান খা ও ফানথনখাই যে সামুং টাকি বাকে যেন বসকাঙ্গই থাঙ্গই মানো বতে ব শাখা বাচা দি সিসা দি নিনি নাহার মুংনি লামানো নাহার মাং তংদি তাই নং হিমানে মাঙই তন্দি বতে ব শালাংখা নরক মুচিসা মেথরসা হনে কেবন তা নাসলে দি কেবন তা জলি দি বরক ন ব হামজাক দি তামনি হিমালে বরক ব বরক ন বরক ব চিনি ফায়ং যেন বরক ন হামজাক না নাংথাই আশেক জরা যেন খালাইখা স্বামী বিবেকানন্দ সাইকলামানি কক্র
1: ফালিতাবো খালায়ন লাইথাং বিশ্বরক তিনি তিসাল তামো তামো পাতিবি থাকা লাইবুমানি লাই কিচা ফিলি নাইলেন ফাইদি 1631 খ্রিস্ট বিশি তিনি হাইসালন মুঘল সম্রাট শাহজাহানী লগিসং আবাহিক মমতাজ মহল থৈজাও বনমৈতুখলাইন শাহজাহান তাজমহল সনাম ভারতনি পুইলা জেট বিমান বেখং HF-24 মেরাট 1961 তিনি হাই সালন পুইলা নখাও বিশাও 1887 খ্রিস্ট বিশি তিনি হাই সালন ইয়কমা সবা খাইনাই তে মধ্যপ্রদেশ নি মন্ত্রী অকরা কচাম কাইলাসনাথ কাজুর আশায় তিনি হাই সালন 1903 খ্রিস্ট বিশ আসামনি কগ্রবাই গ্রং কগ্রবাইনাই সৈগ্রং থুংনুক মশানাই সামনাই তে ইয়কমা সভা খাইলাংনাই মঙ্গনাং বরক জ্যোতি প্রসাদ আগরওয়াল আসেমানি সাল 1973 খ্রিস্ট বিশি তিনি হাই সালন ভারতী মঙ্গনাং অলিম্পিক ব্রোঞ্জ সকাত মানজাক টেনিস স্টার হিনি সিনিজাগ লিয়েন্ডার পেস ব আশায় 1973 খ্রিস্ট বিশ্ব তিনি হাই সাল ফাদি হায়ংনি বুকাও কিসা উফিলাইনে তিনি ভারত হাকতনি উল স্ট্যাচু অফ লিবার্টি নিউ ইয়র্ক তিনি হাই সালন 1885 1885 খ্রিস্ট বিশ্ব সগয় অব ফ্রান্স রহমানি অব 아메리카니 역사문이 가시 마리 네 신이 자기 동고 1944 크리스토 비시 티니 하이 샬라노 덴마크 니 약니 여기 역사마마노 아이슬랜드 하코토 마르키싱 타코부코 티니 하이 샬라노 우제 심슨 পুলিশ বাইরি ফ্রিক জাগাই আমেরিকানি ফুটবল থেংক্রংনি গাড়ি ন আবো বাই ফোনক জাগো আবো 1994 ইংরাজি বিসি আশিক জরা খানাবাইকা লাইথং নাই বিসি রগো তিনি হাই সালো তাম তাম পাতি উই থাঙ্কা মারে কিছু তাকো বুকু তিনি হায়ং হাসিং খং তে খরান এবা ওয়াতি ফাইয়া কাসমানি সাল বহিনী পালাই জাগি দো হায়ং গলাঙ্গে তিনি সাল অব পালাই জাগি দো অব 1994 খ্রিস্ট বিশ্ব জাতিসংঘ মুয়াকে বা ইউনাইটেড নেশনস বরক অসাল হাক ওয়াকমানি কাসুনানি তৈন খাতিনানি বাকি লুকরকন সিরিনানি বাকি ওয়াতি ফাইয়ানি বাকি দেরামুমানি বাকি হাসিং খং বাংরক বাংরক টমনি বাকি বড় রকনি মাইরক মুখেতং রক খাইনা জায়গা করে উঙ্গি টমনি বাকি তৈ রক মানথকি অঙ্গি টমনি বাকি লুকরকন তাম খাইনা নাং অসিসা মুং রিনানি বাকি ন তিনি সাল হায়ং হাসিং খং উংমানি তৈ অতি ফাইয়াং মানে কাসমা সাল হিনে হায়ং গনাঙ্গি পালাই জাগি দো বড় রকম চামং তৈ হাবানি জুদা জুদা তংমুং ও হায়ং তাবুক হাসিং খং বাংলাদেশ বাংলাদেশ তংমানি বাকি অতি ফাইয়ানি বাকি হারক কচক থাংমানি বাকি খরা নঙ্গি তংমানি বাকি বেলেখে দেরাবই দঙ্গ অবনি ইয়াকনি ইয়কনানি লামাংখা বুফাং কাইনানি তৈ খাদিনানি তৈ কাহাম রাইডাতৈ মেখেতং থাইকেতং মাইরক খ্লাইনানি তৈ হারক কাহাম উং তঙ্গনি হামিয়াং থাকা হংকাই আরো মেখেতং থাইকেতং মাইফানো কাইদি আবো তৈ হামিয়া তৈ অ হা হামুই তঙ্গনি ভাইকে হামিলাই অবনো কাসুনানি তৈ কাইসা হংকাই হায়ং গনাঙ্গি ন বেলাই কিরিমা সিনচা ঘন্টা গাইছেও ফুটবল মাত কাইব্রি বে বাক্সা বলং গমাওই দঙ্গ অবন কাসনানি অবব কাইসা অসাল পালাইমানি নাহারমুং 50 মিলিয়ন বরক বসকাং এক দশকনি বিসিং বরকনি টংথাই কমানাই হিনে সাজাগো অবন বাগিন তিনি সালন পালাইলাইনে ফাইদি বড় রকম সিচারিবানো বুফাং গাইনাই বুফাং তাইনি দংনাই বুফাং জাকরা কতর ফাংসা বরক খরক তামন অক্সিজেন দিও অবুফাংন তান খাইকে হায়ং গমানাই হায়ং গমাখাই লাংমাবো গমানাই বনি বাগিন তিনি ন সাল হায়ং হাসিং খং উঙ্গুই দংমনি তে ওয়াতি ফাইয়াং মনি কাসমনি সালিনি পালাই জাগি দংগো
0: আও আশিক জরা চং খানালাইকা তিনি সালনি কক তিনি তাম সাল আ সাল ন পালাই তামনি বাকি চং পালাই চাক আমো চং সিলাইকা তাব খানালাই না তিনি হোক বানি কক চং তিনি খানালাই না শশা কাইমানো লগেই কক শশা না চং যতন সিনিব আও শশা না চং পদরে পদ খেয়ে যাওই দো তাই যাওইব ভাইও জং মাইসিং সাসলাং শশা মানো শশা জং কমন খাইব যাও তাই গথং গাইব যাও তাই আবন বিসিং জং তিনি খানালাই না জং স্যালাড খাইমাং শশা সামানে শশা গথং যা খাঙ্কাকাই চিনি বসাগো দই ইয়া মা দই গ্রী আমহাকাই জং দই রে সাজাক দো তাই কলমা মল শশা বেলাইখানো চিনি শাকনি বাকি নাঙ্গো আবনে বাকিও যেন শশানো সেলার খাই যা মানব চিনি হায়ুঙ্গ পদরে পদ শশা নি জাত আবনি বিশিং তঙ্গ আমেরিকান কাকম্বর লিমন কাকম্বর সারা এবা ব্রুসলি আসলি হ্যাঁ দিবা দাসের পদরে পদ তাই গাইসা সাজাক তঙ্গ শশাও বেলায় ক্যারোটিন মানথকমানি বাকি চিনি সাকুর রোগ থেকা এবার সাকুর রোগ যেন পদের পদ ফয়সা ওই থাঙ্গ এবার চুচাই রোগ কালাইমানি নব আবো শশা নি বিশিংতে আবো হামো হনে সাজাক তব তাই মখাং রোগব আমাকে শশা নি যে বুতই ফুলকাকে আবো হামো হনে সাজাক তব তাই শশা চামানি আগুলো চিনি শাক নি হিলিকমা এবা ওয়েট লস বো যেন খালাইমান হনে সাজাক তব তাই শশাও অ্যান্টি অক্সিডেন্ট বেলেখেন মানথব আও শশা কাইনানি হিনকাই হুকবানি রাইজাতে সাজাক তব যে কাইনানি এবা বাড়ি খেত আবনো ওয়াইরে ওয়াই আলচু আহি ওয়াচিং বচিং করে খেয়ে হাসু বকসু বকাই নানা নাংনাই তাই শশা বুচলেই ভাই শশা বুচলেই চালমানি হিনাকাই থামচি সেন্টিমিটার হাক চাল নাংনাই তাই নালা বাই নালা চালমানি হিকাই ফুট কাইনি হিনকাই চাও হনে সাজাক তব তাই খসর না খাবো খসরই মানো আমার ফুট কাইসা তাই খাক চাকাইব খেলাইবে নো হাক চাল মানে শশা কাইনানি ফুরুঙ্গে হাও বেবি স্টিন সাপলি রুনা নাংনাই তাই হাতি বাড়নি সেকাংন ইউরিয়া পটাশ তাই মুসকি গরান বাই হা কাহাম কাই সাপলি জানা নাংনাই অলকাই নালা খাই বসলেই ফপ মানে আগলো সালচি রংনি বিশিঙ্গনো বুক মুখ পের মানে নক আফ্রু হুঁকাই যেন বলাই লাই সালাইনি ভাইপর হুঁকাই যাইখে নাইনে নাংনাই বড় আচাই বড় আচাইয়া তাই যে আচাইয়া জায়গাও যেন তাই সে বসলি ফবৈর না নাংনাই অলকাই মলাই লাইনি লাইঠাম ভাইপর হুঁকাই যেন হা কিসা পম রা নাংনাই তাই বসক ভাইপরকে যেন আম ওয়া বাই খাওয়াই দং রে রা নাংনাই দংরমানি ইয়াগুলোব যেন ইয়া ফাঙে কিছু সাপরকে পটাশ রিমানো বোবার ফাইপরু তাই আবনি ইয়াগুলো হাঁকাই যেন তৈ কিসা কিসা রা নাংনাই তৈ গ্রেং দংখাকাই ফেয়াবা যে তৈ গ্রেই ক্ষেত এবার বাড়ি আরও যেন হাতি বারস ওয়াইসাসক মানো তৈ জমই টন মানো তাই ওলত আতৈনো যেন চপ মানিন যেন নালাতে খিবই রহর মানো শশা বসক বাই বসক বেলাই না কবুল খাঙ্গাকে আফর কল খাই জানি যা দঙ্গ গসঙ্গে না নাংনাই আমাকে শশা কাই খাঙ্গাকে যেন তাল নেই হাইকাবা তাল খাকসা নিবিসিংনো যেন শশা চাই মানো আশেক জরা যেন খালাইকে শশা কাইমানো রেখে ক
1: সা খামক্রানি কক যেন দিনে খাঁলাইনাই সান স্ট্রোক এবার হিট স্ট্রোক উমনতই কক থাকি মে তাল বাই জুন তাল বেলাইখে সাতং তুমানি বাকি তুমফ্লামানি বাকি অজরাব বড়কনি সাগ তৈ গ্রে রানী থামানি বাকি তৈনি বিয়ালংমানি বাকি হিট স্ট্রোক একেবার সান স্ট্রোক মো ফুনে এগারোটানি সিমি সারিফনি দামবরি জরা তুমি বেলাই কুতুংনি জরাব সাতং মানজা খাইকে আবাই চিনি সাকুর সিমি হামিয়াংয়া চিনি বসাক হামিয়াঙ্গ থানাই বিশি বাঁচিব পঞ্চাশ বছর হিট স্ট্রোকনি একেবারে সান স্ট্রোকনি বাকি বেবাগৈ সতেরো হাজার বরক থেকা সাতুং নংখরমানি বাকি মোখাং বখরক বসাক বেলাকে সাতং নামমানি বাকি সাগ তৈনি বিয়াল একেবার তৈ রানী থাকি ন অ হিট স্ট্রোক উংনানি বেলাকে দৌই থাঙ্গ হিট স্ট্রোক উংখা হিনকে বাহিকে সেমান আবু তামো নুকজা যেফ্রু বরক সাতুঙ্গ জরাক দিক মারমই দঙ্গ bisago satung nango mekhang bokrok rok satung manjakai belai khei kutung bai manjak muni ulo apruno sanastruk yakaba hiristruk ungo hiristruk mani bagai bisago belai khei tung mani kabangi thango tuini bialungo yakaba sakna teiran chawi thango heat stroke ka hingai kolom yangi thangnai phiaba bosakai belai ke tungnai apro bosaga cramp ungo dei bororok ke sakke belungi thango heat stroke ka hingai asamsa lengi bo thangi mano oggan ngita dei bokhrok mihim jaknai ayuk muyuk ungnai bosago hamyangnai dei wawo wana jaknai om hain khankai heat stroke ne khaba sun stroke unkhaine sai mandi busak belai khe tungnai busak chak chawi phainai te hama hormani namani omo belai khe donai te abosimia busak chak chawi tong phano busak tung phlai tong phano phiaba kolom dei khai phaikla om hai nge kai heat stroke ne khaba sun stroke unkhaine সাইমানাই হিট স্ট্রোক একেবারে সান স্ট্রোক ভাঙেগাই বড়কনি কিডনি বমতম লিভার হার্ট একেবারে চিনি বসাকনি বাহান্ড আবরগ ডালবি ডাল দেরা মুং ফাই মানো যতনি সিলাই কিডনি যতন দেরা মুং ফাই তাম হিমালে বসাগ তৈ রানি থাকমানি বাকি অ তৈনি বিয়ালিন বাকি কিডনি বেলাইকে জিং জালক লাইও ইরুক এসিড বো বাঙি থাঙি মানো হিট স্ট্রোক একেবারে সান স্ট্রোক মনে বাকি কবংমা বরক ন সান স্ট্রোক মুখাই থেয়াপান ফেবা বিনি বসাকনি ডাল বিদাল জিংজাল ফাই মানো তে হির স্ট্রোক একেবারে সান স্ট্রোক মানে উলো কাহামকে ডাক্তার বাই নাইজাকি হিংকাই বরক থেয়াপান মানো হির স্ট্রোক একেবারে সান স্ট্রোক নি জং বাহাইকে বাঞ্চিনাই একেবারে থাংনাই তে গবাং গবাং খামা নংনাই সাতুং বেলাই তুং তং মানে জরাও সাতুং মানজাগে মা তংনাই সাতুং থাঙ্গাঙ্গে সাতি রক হুঙি মা থাঙ্গাই রি রক হুঙি মা থাঙ্গাই দেই দেই গবাং গবাং খাই নং দি বুথাই নি বুতেই ফল নি রস মা নংনাই ও আর এস মা নংনাই সসা রক মম ফল রক দেই ডালিম জাখাঙ্গে অ হিট স্ট্রোক নি ইয়াক নি ইয়গৈ তংমানো দেই গসাং জাগাও মা তংনাই উতুং বৈ জালি মা তংনাই অবহঙ্গে অ হিট স্ট্রোক নি গ সান স্ট্রোক নি ইয়াক নি ইয়গৈ মানো অবহাইকে তংখাঙ্গে আসে জোড়া সাত খামপ্রেন কগ সান স্ট্রোক এ হিট স্ট্রোক তৈ কক্ষা যথানি খালাই খাসং
0: আও গাই তাবু খনালাই না কক থুমর মন্ত্রী মুখর নরেন্দ্র মোদী নি তৈ ফাংবাই কেন্দ্র নি হাপাং বিশি জিনি পৌমান রগি হাস্তে নি যত থাই রগন জনকল্যাণ শিবির হেকাবা লোক হামক্রাই শিবির সংসা জাগাই তঙ্গ আও অমাহাইন ডুকলি ব্লক ব্লক ব্যারামনি লোক হামক্রাই শিবির সংসা জাগান সাজাক আমচাইনি লোক রগ্ন শিবিরনি সেবসাব নাহারনানি বাকে কমকা সহ কবক খরচকা
1: বুসকাং জুন তালনি সালনি চিসা জং যত সিও হায়ং ইয়োগা সাল ও সাল মোহনপুর সাবডিভিশন হায়ং ইয়োগা সাল পালাই জাকনাই মোহনপুর বরিরকনি ক্লাস টুয়েলভনি রংনখলাও সিকলা রুগজাকতে থংমুং নাইখুনি সাক্তার মুংবাই ও হায়ং ইয়োগা সাল পালাই জাকনাই হনে সাজাকা আ সালো মহকুমানি জুদা জুদা রংনকনি বেবাগৈ থামরা সরংনাই সরংনাই জিক সংরক ইয়োগা খ্লাইতানি মানজাক বাইনি হনে সাজাকা আসালো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়নি আসাইমা সাল পালাই জাকনাই হাস্তে হাপাংনি সাক্তার মুংবাই ও সালো ডাল বিদাল পান্ডা বুতাং রক সংসার জাকনাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়নি লাংমা বিনি পগ্রবানি সামু টংলংমা অবরগ্নতি তাবুকনি শিকলা চালাইরকন সরনাই সরনাই যুগ সঙ্গন সিরিনানি বাকি দাল বিদাল বাতাইমং পান্দারক সংসার জাকনাই হিনে সাজাক্ষা হাস্তি বেরমনি অ অনুষ্ঠান অ পান্দান নাইথকলানিন বাকি জুননি সালনি সিবাং এখা পঁচিশ তারিখ জুন হিংকাই রং কতর ইং এখা বিশ্ববিদ্যালয় বেরেম সরনাই সরনাই রক সরনাই সরনাই যুগ সং বরক এক্সট্রেম্পোর স্পিচ এখা আচমসা কক সামুং পান্দারক সংসার জাকনাই জুননি সালনি সিথাম গেকাই প্রবন্ধ এখা কক খাল সীমানি বাতাইলেম সংসার জাকনাই বাইশ তারিখও হিংকাই অবহাইন দার বিদাল পান্দা সংসার জাকনাই হিনে সাজাক্ষা

0: Ani agotai kaisa kok thum tongo amang kai khoai jela ni jela kerong adong kom kaso shaklai kya aro log adalot khlai jagana abang kai e talni shalni chi shani shimi shalni chi tham shalmani chara
1: buskan shalmani chi sha ma jun talni jompu jela সাবডিভিশনের ফায়ং ইউগা সাল পালাই যাক নাই টাকার জলানি জহর নবোদয় রংনক নি নখলাও শিকলা রুকজাকতেই থং নাইখুংনি লোয়াজিমা বাই ও হায়ং ইউগা সাল পালাই যাক নাই হিনে সাজাক্ষা আরব হাইনহাই গবাংমা সরংনাই সরংনাই জকসং ইয়োগা খাইনের বাকে মানজা খাইনে হিনে সাজাক্ষা
0: আশেক জরত যেন কক থমর খেনা লাগে তাব খেনা লাইনে সেবুক বরক তালাম মানে কক রক এসি সিআর রেলওয়ে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2026 বেকলৈ তংগ 1079টা পথ অবহাই সাউথ ইষ্ট চেণ্ট্ৰেল ৰেলৱে নি বাগৈ সাজাকা পথ নিমুংকা এক এপ্ৰেণ্টিছ অবহাই নাগপুৰ ডিভিশ্যন মতিবাগ ৱাৰ্কশ্বপ কয়বিলাই ৰেনানী পাই থাক চাল গাই ই তালনি চাল জিজাৰ চালমানি জনা নৈশাই নিজিত ইংৰাজী বিচিনি রংমা রিংনা নামায় মাধ্যমিক পাস তাই মানমারি ও টংনা নামায় রাও বাচি নম্বর মানজা উমরংনা নামায় বিশি চিবানি সিমি বিশি নৈচিপ্রিনি বিশিঙ্গ ফিয়া খাতিজাক রংনি বাকে কিসাসে উমর লাইজাক ফান চৌগান হয়ে সাজাক দ তাই বংনি লগি ও আইটিআই খাইজাক নি মান মারিব টংনা নামায় তাই রিটেন টেস্ট হাইকে বা সৈম আমজম নাহার জাগলা তাই স্টাইপেন রেজাকায় অ্যাপ্রেন্টিসিপ রোলস নরগই বরং স্টাইপেন রেজাগান তাল থিগে তাই তেব কাহামকাই সাইমান মজুংখাই বরক এসি ইয়ার ইন্ডিয়ান রেলওয়ে .gov.in নাই মানে তাই অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালও থাঙে বরক অনলাইনও অ কয়বিলাই রেনে নামায় আশিক জরা সেবক বরক তালামানি ক খা বাইকা তাবো খা লাইনে নকবার তৈবানী কক রক
1: নবার তৈবানী সিকাং বারিয়ানী কক তোমার রুগী সাইমানকা ন খাওয়া জমুই দংনাই বাক্সা বাক্সা আমসায় ফেরাং কগৈ নবার ফাই ওয়াতি ফানো ওয়াই মানো অব নর্থ ধলাই গুমতি সিপাহী জলাতে সাউথ ডিস্ট্রিক্ট নি জুতা জুতা ফাইরগ কিসা মিসা ওয়াতই ওয়াই মানো ফেরাং কগৈ নবার ওয়াতই ফাই মানো

দেখুন, শুনলেন ককবরিক অনুষ্ঠান হায়ুমনি খরাং। অনুষ্ঠানটি আপনাদের আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো।

0: साधारण डिबिया वाला क्रीम लगा।
1: শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠান সূচি। একটু পরে অর্থাৎ 7টায় শুনবেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। 7:25 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, 7:35 এবং

নাটায় দিল্লি কেন্দ্রের বিশেষ সংবাদ বুলেটিনে, হিন্দি সংবাদ বুলেটিনে আপনাদের রিলে করে শোনানো হবে। 9:05 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 10:00 দিল্লি কেন্দ্রীয় হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 10:05 শুনবেন দেশাত্মবোধক গান দেশবন্দনা অনুষ্ঠানে। সিনিয়র সিটিজেন্স কর্নারে অনুষ্ঠানে হারানো দিনের গান শুনবেন 10:30। 11:00 দিল্লি কেন্দ্রীয় হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 11:05 আগরতলা কেন্দ্র থেকে FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আপনাদের রিলে করে শোনানো হবে। বেলা 1:30 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 1:40 আবার শুনবেন ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ শুনবেন বেলা 2:00 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রজনীগন্ধা অনুষ্ঠানে রজনীকান্তের গান শুনবেন 2:15। 2:30 আমি নারী এই অনুষ্ঠানটি শুনবেন। 3:00 দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন আপনাদের রিলে করে শোনানো হবে। 3:05 শুনবেন রাষ্ট্রীয় সেবা অনুষ্ঠান বিবিধ ভারতী। 5:00 দিল্লি কেন্দ্রীয় হিন্দি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 5:05 দিল্লি কেন্দ্রীয় ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। জীবনের গল্প শুনবেন 5:10। এর অবহতি পরে শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনবেন লোকসঙ্গীত অনুষ্ঠানে 5:45। 6:00 শুনবেন ককবরক অনুষ্ঠান। 6:30 কৃষক ভাইদের জন্য প্রচারিত অনুষ্ঠান খেতে খামারে প্রচারিত হবে। 7:00 শুনবেন ICC মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপের ভারত বনাম নেদারল্যান্ডসের খেলার ধারা বিবরণী। 7:35 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রে ককবরক স্থানীয় বাংলা সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে। 8:05 থেকে আবার শুনবেন মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপের ভারত এবং নেদারল্যান্ডসের মধ্যে খেলার ধারা বিবরণী। এর অবহতি পরেই জানিয়ে দেবে অনুষ্ঠানসূচি এবং আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হবে। জানলেন অনুষ্ঠানসূচি।

নমস্কার, সুপ্রভাত, সুস্বাগতম সকল শ্রোতা বন্ধুদের আজ সকালে অনুষ্ঠানে। আজ 17ই জুন বুধবার। আজ সকালে অনুষ্ঠানে আজ আপনাদের সাথে রয়েছি আমি, অভিজিৎ। অনুষ্ঠানে প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের দিনের ইতিহাস।

হযরত উসমান বিদ্রোহী ঘাতকের হাতে নিহত হন। শূলে চড়ানোর জন্য কুখ্যাত তৃতীয় ভলাদ তুর্কি সম্রাট দ্বিতীয় মাহমুদকে গুপ্ত হত্যা করার প্রচেষ্টা চালান। এর ফলে মাহমুদ ওয়াল্লাচিয়া এলাকা ছেড়ে যেতে বাধ্য হন। 1462 সালে আজকের দিনে, 1497 সালে আজকের দিনে ডেপ্টফোর্ডের সেতুর যুদ্ধে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরির সেনাদের হাতে মাইকেল গান গফের সেনাবাহিনীর পরাজয় ঘটে। স্কটিশ বিদ্রোহীদের হাতে স্কট রানী ম্যারি বন্দী হয় 1567 সালে আজকের দিনে। 1576 সালে আজকের দিনে হল্যান্ডের স্বাধীনতাগামী আন্দোলনের নেতা উইলিয়াম সিলেন্ডি স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করেন। 1976 সালে আজকের দিনে, দুঃখিত 1576 সালে আজকের দিনে, 1579 সালে আজকের দিনে স্যার ফ্রান্সিস ড্রেক নিউ আলবিত্তনে কর্তৃক ইংল্যান্ডের সার্বভৌমত্ব ঘোষণা হয়। মুমতাজ মহল, মোগল সম্রাট শাহজাহানের স্ত্রীর মৃত্যু, মুমতাজ মহলের স্মরণে শাহজাহান তাজমহল নির্মাণ করেন 1631 সালের আজকের দিনে। 1756 সালে আজকের দিনে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ দখল থেকে কলকাতা পুনরুদ্ধারে অভিযান চালান। বাঙ্কার হিলে আমেরিকার প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু হয় 1775 সালে আজকের দিনে। 1885 সালে আজকের দিনে নিউ ইয়র্ক বন্দরে স্ট্যাচু অব লিবার্টি দাঁড় করানো হয়। লন্ডনে টেমস নদীর উপর বাষ্পীয় নৌ পরিবহন চলাচল শুরু হয় 1905 সালের আজকের দিনে। ১৯২৫ সালের আজকের দিনে জেনেভায় জীবাণু ও রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধকরণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। সোভিয়েত ইউনিয়ন লাতভিয়া দখল করে নিয়েছিল 1940 সালের আজকের দিনে। 1943 সালের আজকের দিনে আমেরিকার রাজনীতিবিদ নিউট গিঙ্গিট জন্মগ্রহণ করেন। তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের একজন মনোনয়ন পদপ্রার্থী 1943 সালের আজকের দিনে। 1944 সালে আজকের দিনে আইসল্যান্ডের জনগণ ডেনমার্ক থেকে পুরোপুরি স্বাধীনতা লাভ করে এবং প্রতি বছর এই দিনটিকে তারা জাতীয় দিবস হিসেবে পালন করে। পল্টন ময়দানের জনসভায় মাওলানা ভাসানী কর্তৃক পাকিস্তানকে আসসালামু আলাইকুম জ্ঞাপন করে 1955 সালের আজকের দিনে। 1967 সালের আজকের দিনে চীন প্রথম হাইড্রোজেন বোমা তৈরি করে। 1991 সালে আজকের দিনে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে গৃহীত আইনের বলে বর্ণ বৈষম্যের অবসান ঘটে। দক্ষিণ এশিয়া উন্নয়ন তহবিল প্রতিষ্ঠা করা হয় 1996 সালে আজকের দিনে। 1999 সালে আজকের দিনে কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নবনির্বাচিত প্রেসিডেন্ট থাবো এমবেকির কাছে দক্ষিণ আফ্রিকার ক্ষমতা হস্তান্তর করে বিদায় হন। জানলেন আজকের দিনের ইতিহাস।

আজ সকালের অনুষ্ঠানে। এবার জানিয়ে দিচ্ছি আকাশবাণী 90 বছর পূর্তি উপলক্ষে কিছু কথা। আকাশবাণী ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত, তথ্য সম্প্রচার মন্ত্রকের মালিকানাধীন বেতার সম্প্রচার সংস্থা এবং প্রসার ভারতীর দুই বিভাগের অন্যতম। সাধারণ জনগণকে তথ্য, শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের জন্য 1936 সালে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কর্তৃক আকাশবাণীর সম্প্রচার কার্যক্রম শুরু হয়। প্রসার ভারতীর অপর বিভাগ হচ্ছে দূরদর্শন, যা এক ভারতীয় টেলিভিশন সম্প্রচার সংস্থা। আকাশবাণীর সদর দপ্তর নতুন দিল্লির আকাশবাণী ভবনে। একই ভবনে ভারতীয় টেলিভিশন স্টেশন দূরদর্শন কেন্দ্র রয়েছে। 1927 সালে যথাক্রমে আকাশবাণী মুম্বাই ও আকাশবাণী কলকাতা স্থাপিত হয় এবং দুটি ব্যক্তিগত ট্রান্সমিটার দিয়ে ভারতে রেডিও সম্প্রচার শুরু হয়। এটি 1930 সালে জাতীয়করণ করা হয় এবং তারপরে এটি ভারতীয় সম্প্রচার পরিষেবা অর্থাৎ ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন নামে পরিচিত হয়। পরবর্তীতে 1957 সালে এর নাম পরিবর্তন করে আকাশবাণী করা হয়। 1947 সালে যখন ভারত স্বাধীনতা লাভ করে তখন অল ইন্ডিয়া রেডিওর 18টি ট্রান্সমিটার সহ 6টি সম্প্রচার কেন্দ্র ছিল। বেতার সম্প্রচারের ব্যাপ্তি ছিল ভৌগোলিক পরিসীমার 2.5% এবং জনসংখ্যার 11%। ভারতের স্বাধীনতার পর অল ইন্ডিয়া রেডিওর দ্রুত বিকাশ ঘটে। বর্তমানে আকাশবাণীর 144টি মাঝারি কম্পাঙ্ক, 54টি উচ্চ কম্পাঙ্ক এবং 139টি FM ট্রান্সমিশন সহ 215টি সম্প্রচার কেন্দ্র সমন্বয়ে সম্প্রচার নেটওয়ার্ক চালু আছে। অল ইন্ডিয়া রেডিও ভৌগোলিক পরিবৃপ্তির 19.42% এবং 99.13% জনসংখ্যাকে এই সম্প্রচার সেবা দিয়ে যাচ্ছে। আভ্যন্তরীণ জনসংখ্যার জন্য অল ইন্ডিয়া রেডিও 24টি ভাষা এবং 146টি উপভাষা এবং আন্তর্জাতিক শ্রোতাদের জন্য 17টি ভারতীয় ও 10টি বিদেশি ভাষা সমন্বয়ে সর্বমোট 27টি ভাষায় বেতার সম্প্রচার করছে। আকাশবাণী শব্দটির অর্থ হল আকাশ হইতে বাড়ি বা দৈববাণী। হিন্দু, জৈন ও উপবদ্ধ কাহিনীতে স্বর্গ ও মর্তের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে আকাশবাণীর উল্লেখ রয়েছে। ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস যখন তার নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও রেখেছিল, তখন কবি রবীন্দ্রনাথ ঠাকুর এক কবিতার মাধ্যমে তার নাম আকাশবাণী রেখেছিলেন। কলকাতার নিম্ন তরঙ্গ পরিষেবার উদ্বোধনের উপলক্ষে তিনি সেই কবিতাটি রচনা করেছিলেন। 1936 সালে মহীশূরে তার বাসগৃহে বিত্তল বিহারে ভারতের প্রথম বেসরকারি বেতার কেন্দ্র প্রতিষ্ঠার পর MV গোপালস্বামী বেতার প্রসঙ্গে আকাশবাণী শব্দটি ব্যবহার করেছিলেন। তার বাসগৃহ আকাশবাণীর বর্তমান মহীশূর বেতার কেন্দ্র থেকে প্রায় 100 গজ অর্থাৎ 90 মিটার দূরে অবস্থিত। 1936 সালে জাতীয় সম্প্রচারক হিসেবে আকাশবাণী আত্মপ্রকাশ করে আকাশবাণী কলকাতা কেন্দ্রটি পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কেন্দ্র। বিবিধ ভারতী এটির জাতীয় পরিষেবা আকাশবাণী মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। দিল্লি কেন্দ্রের সংবাদ আঞ্চলিক কেন্দ্রগুলিতে প্রচারিত হয়। জানলেন আকাশবাণী নিয়ে কিছু কথা।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আজ সকালে অনুষ্ঠান। অনুষ্ঠানে এবার শুনুন একটি গান।

আজ সকালে অনুষ্ঠানে শুনলেন গান। অনুষ্ঠানে এবার জানিয়ে দিচ্ছি পরিবেশ সুরক্ষা নিয়ে কিছু কথা। পরিবেশ সুরক্ষা বলতে প্রাকৃতিক পরিবেশ রক্ষা, দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য ব্যবস্থা গ্রহণকে বোঝায়। ব্যক্তি অধিকার রক্ষাকারী গোষ্ঠী এবং সরকার এই পদক্ষেপ নিতে পারে। উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে বিদ্যমান প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এবং যখন সম্ভব ক্ষতির মেরামত এবং ক্ষতির প্রবণতাগুলি বিপরীত করা। অতিরিক্ত ভোগ, জনসংখ্যা বৃদ্ধি এবং প্রযুক্তির চাপের কারণে জৈব ভৌত পরিবেশের অবনতি ঘটছে, যা কখনও কখনও স্থায়ী হয়ে যায়। এই বিষয়টি স্বীকৃত হয়েছে এবং সরকারগুলো পরিবেশের অবনতি ঘটায় এমন কার্যকলাপের উপর বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে। 1960-এর দশক থেকে পরিবেশ আন্দোলনগুলো বহুবিধ পরিবেশগত সমস্যা সম্পর্কে আরও সচেতনতা তৈরি করছে। মানুষের কার্যকলাপের পরিবেশগত প্রভাবের মাত্রা নিয়ে মতভেদ রয়েছে, তাই সুরক্ষামূলক ব্যবস্থাগুলি নিয়ে মাঝে মধ্যে বিতর্ক হয়। বাস্তুতন্ত্র পদ্ধতিতে সম্পদ ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষা একটি বাস্তুতান্ত্রিক পদ্ধতির লক্ষ্য হল শুধুমাত্র নির্দিষ্ট সমস্যা এবং চ্যালেঞ্জের প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্রের জটিল আন্তঃসম্পর্ক বিবেচনা করা। আদর্শগতভাবে এই ধরনের পদ্ধতির অধীনে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হবে পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের একটি সহযোগিতামূলক পদ্ধতি, যেখানে সমস্ত প্রাসঙ্গিক সরকারি বিভাগ জুড়ে বিস্তৃত অংশীজন, সে সাথে শিল্পী প্রতিনিধি, পরিবেশবাদী গোষ্ঠী এবং সম্প্রদায় জড়িত থাকবে। এই পদ্ধতিটি আদর্শগতভাবে তথ্যের উন্নত আদান প্রদান, সংঘাত সমাধান, কৌশলের উন্নয়ন এবং উন্নত আঞ্চলিক সংরক্ষণে সহায়তা করে। পরিবেশ সংরক্ষণে ধর্ম একটি ভূমিকা পালন করে। পরিবেশ সুরক্ষা সংক্রান্ত আলোচনায় প্রায়শই সরকার আইন এবং আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকার উপর আলোকপাত করে, তবে ব্যাপক অর্থে পরিবেশ সুরক্ষা কেবল সরকারের নয় বরং সকল মানুষের দায়িত্ব হিসেবে দেখা যেতে পারে। পরিবেশের উপর প্রভাব ফেলে এমন সিদ্ধান্তগুলি আদর্শগতভাবে শিল্প, আদিবাসী গোষ্ঠী, পরিবেশবাদী গোষ্ঠী এবং সম্প্রদায়ের প্রতিনিধি সহ বিস্তৃত অংশীজনদের জড়িত করা উচিত। ধীরে ধীরে পরিবেশগত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলি অংশীজনের এই বিস্তৃত ভিত্তিকে প্রতিফলিত করার জন্য বিকশিত হচ্ছে এবং অনেক দেশে আরও সহযোগিতামূলক হয়ে উঠছে।

বিভিন্ন দেশে পরিবেশ সংক্রান্ত আইন, বিভিন্ন ধরনের পরিবেশ রক্ষায় বিভিন্ন দেশে বিভিন্ন ভূমিকা পালন করছে। পরিবেশ সুরক্ষার বিষয়বস্তু ধারণকারী অসংখ্য সাহিত্যকর্ম রয়েছে, তবে এর বিবর্তনে বলিক ভূমিকা পালন করছে সংরক্ষণবাদী এবং নোবেলজয়ী আঙ্গেল মুতা মাথাইয়ের 2010 সালের বই রিফ্লেকশন দ্য আর্থ গ্রিন বেল্ট আন্দোলন এবং পরিবেশ রক্ষায় গাছের অপরিহার্য গুরুত্বের প্রতি উৎসর্গ করেছেন। জানলেন পরিবেশ সুরক্ষা নিয়ে কিছু কথা।

শ্রোতা বন্ধুরা, সকাল অনুষ্ঠানে এবার জানিয়েছি কিছু স্বাস্থ্য বিষয়ক কথা। আজকে জানিয়েছি স্ট্রোক নিয়ে কিছু কথা। স্ট্রোক হলো একটি রোগ যেখানে মস্তিষ্কে রক্ত সরবরাহের বিঘ্নতার জন্য কোষের মৃত্যু ঘটে। প্রধানত দুই ধরনের স্ট্রোক রয়েছে, মস্তিষ্কের রক্ত সংবহনজনিত এবং অন্তর্কলটি রক্তক্ষরণজনিত স্ট্রোক। উভয় কারণে মস্তিষ্কের কিছু অংশ ঠিকমতো কাজ করতে পারে না। স্ট্রোকের উপসর্গগুলির মধ্যে রয়েছে অর্ধপক্ষাঘাত বা শরীরে এক পাশ নড়াতে অক্ষম হওয়া এবং অনুভূতিহীন হওয়া, কথা বুঝতে বা বলতে না পারা, মাথা গা ঝিমঝিম করা, এক পাশের দৃষ্টিশক্তি নষ্ট হওয়া। স্ট্রোক ঘটার পরেই সাধারণত উপসর্গগুলি প্রকাশ পায়। যদি উপসর্গ এক বা দু ঘন্টার কম থাকে তাহলে একে ক্ষণস্থায়ী রক্ত সংরোধজনিত আক্রমণ বলে, যা ছোট স্ট্রোক নামে পরিচিত। রক্তক্ষরণজনিত স্ট্রোক বিশেষ করে উপ এরাকনেট লক্ষণে তীব্র মাথা ব্যথা হয়। স্ট্রোকের লক্ষণসমূহ স্থায়ী হয়। দীর্ঘমেয়াদী জটিলতার মধ্যে অন্যতম হল নিউমোনিয়া এবং মূত্রথলির নিয়ন্ত্রণ হারানো। উচ্চ রক্তচাপ হলে স্ট্রোকের প্রধান ঝুঁকিপূর্ণ উপাদান। অন্যান্য ঝুঁকিপূর্ণ বিষয়গুলির মধ্যে অন্যতম হল ধূমপান, অতিস্থূলতা, রক্তে কোলেস্ট্রলের আধিক্য, বহুমূত্র, পূর্বে ক্ষণস্থায়ী রক্ত সংবেদনজনিত আক্রমণ, শেষ পর্যায়ের বিক্রিয় রোগ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ইত্যাদি বিভিন্ন ধরনের।

স্ট্রোকের লক্ষণ হলো মস্তিষ্কে রক্তক্ষরণ কিংবা আঞ্চলিকভাবে রক্ত চলাচল বন্ধ হওয়া। এই দুই অবস্থাতে স্ট্রোকের আওতায় আসে রোগীরা। দুই অবস্থাতেই প্রায় একই ধরনের উপসর্গ লক্ষণ নিয়ে আসতে পারে, তবে রোগীর অবস্থা কতটা খারাপ তা নির্ভর করে মস্তিষ্কের অঞ্চলসমূহের কোন এলাকায় রক্ত চলাচলে ব্যত্যয় ঘটল তার উপর, কতটা এলাকা ক্ষতিগ্রস্ত হলো এবং কত দ্রুত এই ঘটন ঘটে থাকে তার উপর বিভিন্ন উপসর্গ দেখা দেয়। তো শ্রোতা বন্ধুরা, আজ সকালে অনুষ্ঠানে এতক্ষণ শুনে স্ট্রোক নিয়ে কিছু কথা। তো আজ সকাল অনুষ্ঠানে আজ এই পর্যন্তই, আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ ও কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে গতকাল তিনি এক অধিবেশনে বক্তব্য রাখেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসছি বিস্তারিত খবরে। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। গত বছর ফেব্রুয়ারিতে ওয়াশিংটন DC সাক্ষাতের পর দুই নেতার মধ্যে এটি প্রথম বৈঠক। আজকের এই সাক্ষাতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বজুড়ে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘাতজনিত ঝুঁকি থেকে নাবিকদের সুরক্ষায় সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে নতুন অংশীদারিত্ব তৈরি এবং আন্তর্জাতিক সংহতির পুনর্নির্মাণ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখেন। তিনি বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত বিশ্ব বাণিজ্যে ব্যাঘাত ঘটিয়েছে এবং বহু প্রাণহানির কারণ হয়েছে। তিনি বলেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। এই প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক সৌর জোট, দুর্যোগ মোকাবিলায় সক্ষম পরিকাঠামো তৈরি, আন্তর্জাতিক জৈব জ্বালানি জোট মিশন লাইফ, এক পের মাকে নামের মতো ভারতের নেতৃত্বাধীন একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। শ্রী মোদী বলেন, শ্রীলঙ্কার ঘূর্ণিঝড় কিংবা আফগানিস্তানের ভূমিকম্প, মোজাম্বিকের বন্যা অথবা জামাইকার হ্যারিকেন, বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশগুলির দিকে ভারত সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী ফ্রান্সের এভিয়াতে G7 শিখর সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতাহ আল সিসি, জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে ভিশন 2035 আওতায় দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে পশ্চিম এশিয়ায় শান্তি ও হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌ চলাচল বজায় রাখার ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রী। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারতসহ বেশ কয়েকটি সহযোগী দেশের সঙ্গে মিলে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছে। G7 গোষ্ঠীর নেতারা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। এছাড়া নেতারা ইবোলার বিরল স্ট্রেনের বিরুদ্ধে টিকা, রোগ নির্ণয় পদ্ধতি এবং চিকিৎসা ব্যবস্থা উদ্ভাবনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি G7 গোষ্ঠী ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে ত্বরান্বিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে পড়া কিষাও বহুমুখী বাঁধ প্রকল্পের বিষয়ে 6টি রাজ্য ঐক্যমতে পৌঁছয়। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান এই 6টি রাজ্য প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারকপত্র বা মৌ স্বাক্ষরে সম্মত হয়েছে। স্মারক স্বাক্ষরের পর প্রকল্পটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পেশ করা হবে। নির্ধারিত কাঠামো অনুযায়ী প্রকল্পের জল সংক্রান্ত অংশের জন্য কেন্দ্রীয় সরকার 90% সহায়তা প্রদান করবে এবং বাকি 10% ব্যয় সংশ্লিষ্ট 6টি রাজ্য ভাগ করে নেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বস্তি পুনর্বাসন সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, দিল্লি বস্তি ও JJ ক্লাস্টার পুনর্বাসন ও স্থানান্তর নীতি 2026 খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং দিল্লি সরকারকে দ্রুত বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে। 45 দিনের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা PPP মডেলে 5টি ক্লাস্টারের পুনর্বাসনের জন্য দরপত্র আহ্বান করার জন্য তিনি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি এবং দিল্লি আরবান শেল্টার ইম্প্রুভমেন্ট বোর্ডকে নির্দেশ দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় NTA জানিয়েছে, টেলিগ্রামে কিছু প্রতারক চ্যানেল খুলে পুনরায় হতে চলা পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নাম করে 14,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দাবি করছে, কিন্তু এই পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে NTA স্পষ্ট জানিয়েছে। এছাড়া একটি অ্যাপের ব্যবহার বন্ধ করার কারণ ব্যাখ্যা করে NTA-র মহানির্দেশক অভিষেক সিংয়ের একটি ভিডিও প্রকাশ করেছে তারা।
1: Payment links and the way the fraud is perpetrated, there was no other option but to block them, especially for the commitment of the government and NTA to commit an error-free examination, NEET examination on 21st of June.
0: সংবাদ মাধ্যমকে শ্রী সিং বলেন, কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে এবং প্রতিটি প্রশ্নপত্র যাতে সম্পূর্ণ সুরক্ষিতভাবে প্রস্তুত করা হয় তা নিশ্চিত করতে NTA প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আইসল্যান্ডের জাতীয় দিবস উপলক্ষে সেদেশের বিদেশমন্ত্রী থরগেরদুর কাত্রিন গুনার্সদত্তির এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও আইসল্যান্ডের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর আশা প্রকাশ করেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ পাওয়া খবরে প্রথমার্ধের শেষে লিওনেল মেসির করার গোলে আর্জেন্টিনা এক গোলে এগিয়ে আছে। অন্যদিকে গ্রুপ জের ম্যাচে অস্ট্রিয়া জর্ডানের বিরুদ্ধে খেলবে। সান্তা ক্লারা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 9:30। রাত 10:30টায় পর্তুগাল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামবে। খেলাটি হবে হাউস্টন স্টেডিয়ামে। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 1:30। অন্যদিকে গতকাল নরওয়ে ইরাককে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের আর্লিং হালান্ড 29 মিনিটে প্রথম গোল করে নরওয়েকে এগিয়ে দেন। এরপর ইরাকের আয়মেন হোসেন 39 মিনিটে গোল পরিশোধ করেন। এরপর 43 মিনিটে হালান্ড, 76 মিনিটে মার্টিন ওডেগার্ড এবং দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে আয়মেন হোসেনের একটি আত্মঘাতী গোলে জয়ের ব্যবধান বাড়ায় নরওয়ে। ফ্রান্স গতকাল 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দেয়। 66 মিনিটে কিলিয়ান এমবাপে ও 82 মিনিটে ব্র্যাডলি বারকোলা গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে সেনেগালের ইব্রাহিম এমবায়ে গোল করলে কিলিয়ান এমবাপে আবার গোল করে ব্যবধান বাড়ান। অন্যদিকে ইংগেলউড স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়েছে। লিডসের হেডিংলিতে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে ভারত আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:00। গত রবিবার বার্মিংহ্যামে প্রথম ম্যাচে পাকিস্তানকে 64 রানে হারিয়ে দেয় ভারত। পুরুষদের ক্রিকেটে আজ লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30। সোহমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে। গত 13 জুন ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি বিঘ্নিত খেলায় ভারত 7 উইকেটে জিতেছিল। পুরুষদের ক্রিকেটে শ্রীলঙ্কার ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ত্রিদেশীয় এ সিরিজের ম্যাচে ভারত এ দল মুখোমুখি হবে আফগানিস্তান এ দলের। ভারতীয় সময় সকাল 10:00 শুরু হবে এই ম্যাচ। তিলক বর্মার নেতৃত্বে ভারত এ দল সিরিজে এখনও পর্যন্ত 3টি ম্যাচের মধ্যে মাত্র 1টিতে জয় পেয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে গতকাল এফআইএইচ হকি উইমেন্স নেশনস কাপে ভারত 2-1 গোলে জাপানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। পুল এর এই ম্যাচে ভারতের হয়ে গোল করেন অধিনায়ক সালিমা তেতে ও লালরেম সিয়ামি। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন হিরামিৎসু আই। ম্যাচের সেরা খেলোয়াড় হন সালিমা তেতে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে আজ 2টি বড় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হতে চলেছে। খেলগাঁওয়ে সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ এবং জাতীয় স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপ আজ শুরু হবে। খেলগাঁওয়ের হরিবংশ তানা ভগত ইনডোর স্টেডিয়ামে থ্রোবল ফেডারেশন অফ ইন্ডিয়ার আয়োজনে হতে চলা দুদিনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রায় 150 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এর পাশাপাশি খেলগাঁওয়ের রোলার স্কেটিং স্টেডিয়ামে 5 দিনব্যাপী দ্বাদশ জাতীয় র্যাঙ্কিং ওপেন স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপও আজ শুরু হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলো, একটু পরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। ফরাসি শহর এভিয়ানে বর্তমানে G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ভারত অন্যতম অংশীদার দেশ হিসেবে অংশগ্রহণ করেছে। আজ শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠকের দিকে সকলের দৃষ্টি নিবদ্ধ রয়েছে। 2025 সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে তাদের শেষ সাক্ষাতের পর এটি দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক। আজকের এই বৈঠকে উভয় নেতা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করার ব্যাপারে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট জরুরি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়েও আলোচনা করবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার সুশাসন বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে, এর ফলে ত্রিপুরা শীঘ্রই অগ্রণী রাজ্যের মর্যাদা অর্জন করতে সক্ষম হবে। ধলাই জেলার কমলপুরের হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্পের আওতায় গতকাল হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন স্কুল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন ও ধলাই জেলার 14টি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, শাসন ব্যবস্থার সংস্কার, ডিজিটাল রূপান্তর, বিনিয়োগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, শিক্ষা উদ্ভাবন এবং স্বউদ্যোগী তৈরির ক্ষেত্রে ত্রিপুরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে দুধের উৎপাদন বাড়ানো অত্যন্ত জরুরি, এক্ষেত্রে ডেয়ারির একটি বিশেষ ভূমিকা রয়েছে। গতকাল আগরতলার ইন্দ্রনগরে গোমতী ডেয়ারি পরিদর্শনকালে তিনি কথা বলেন। তিনি বলেন, দেশের উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরাতেও দুধের ভালো চাহিদা রয়েছে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেছেন। এই বিশিষ্ট সম্মানের জন্য প্রধানমন্ত্রী শ্রী মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি, সরকার এবং জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গতকাল পুরস্কার গ্রহণ করে তিনি উল্লেখ করেন, এই সম্মান ভারতের 140 কোটি মানুষের প্রতি এবং ভারত ও স্লোভাকিয়ার মধ্যে অটুট বন্ধুত্বের বন্ধনের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে। গতকাল মোহনপুর পুর পরিষদ কার্যালয়ে আয়োজিত 3 দিনব্যাপী পুরসভাভিত্তিক জনকল্যাণ শিবিরের বক্তব্য রাখতে গিয়ে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সমাজের 4টি প্রধান শ্রেণী, নারী, যুব, কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্য সামনে রেখে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি আরও জানান, বর্তমানে রাজ্যে প্রায় 56,000 স্বনির্ভর গোষ্ঠী সক্রিয় রয়েছে এবং ইতিমধ্যে 1,08,000 মহিলা লাখপতি দিদি হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। এডিসি ভিলেজ কমিটির নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর একদফায় সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনের হলফনামায় উল্লেখিত প্রস্তাবে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির ডিভিশন বেঞ্চ মামলা শুনানিতে গতকাল রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে হলফনামা দাখিল করা হয়। ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি ভিলেজ কমিটির নির্বাচন আগামী 27 সেপ্টেম্বর একদফায় আয়োজন করার প্রস্তাব দেওয়ার পরই সুপ্রিম কোর্ট সম্মতি প্রদান করে। রাজ্য সরকারের পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাটর্নি জেনারেলের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। আগামী 21 জুন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের লক্ষ্যে গতকাল 9টি জেলার জেলাশাসক কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, জেলাশাসক মেঘা জৈন সহ ত্রিস্তর পঞ্চায়েত ও পৌর পরিষদের জনপ্রতিনিধিরা। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার গতকাল জানিয়েছেন, আর্থিকভাবে দুর্বল ও বিপিএল পরিবারের সুবিধার্থে একটি আধুনিক বিয়েবাড়ি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বটতলা হাওড়া নদীর অববাহিকায় সম্ভাব্য বিয়েবাড়ির স্থান চিহ্নিত করা হয়। গতকাল মেয়র এই স্থান পরিদর্শন করেছেন। শ্রী মজুমদার জানান, আগামী 5 মাসের মধ্যে বিয়েবাড়ির নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ঊনকোটি জেলার কুমারঘাটে গীতাঞ্জলি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের অধীনে বিদ্যালয়গুলির মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। গতকাল আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। 2026 ফিফা বিশ্বকাপের সর্বশেষ দুটি ম্যাচে ফ্রান্স 3-1 গোলে সেনেগালকে পরাজিত করেছে। অন্যদিকে নরওয়ে 4-1 গোলে হারিয়েছে ইরাককে। ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল 9:30 অস্ট্রিয়া মুখোমুখি হবে জর্ডনের। সকাল 6:30 শুরু হওয়া আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচে প্রথমার্ধে পর্যন্ত লিওনেল মেসির একমাত্র গোলে আর্জেন্টিনা এগিয়ে রয়েছে। আগামী 24 ঘণ্টায় উত্তর ধলাই, গোমতী, সিপাহী জেলা, দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 0.4 মিলিমিটার।
স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়ব বিপূর্ণাদেব বর্মা ফরাসী আউলি এবি আব তাবুক জি সেভেন কুচুক বেরেমনি কুথুম লাইমুং সংসার জাগাই তঙ্গ ভারতব আরও মানজাখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পাই ককলাম সালাইমাব আচুকনা ককতঙ্গ তিনি মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী কুচুক বেরেমনি অ কুথুম লাইমাব জি সেভেন হাকতনি অজা মানজাকাই হাকতরতে হায়ুং বেরেমনি রাংথং মথানী আদংরক আরও মানজাখা স্লোভাকিয়ানি রাষ্ট্রবক্রক পিটার পেলিগ্রিনি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিন স্লোভাকিয়ানি কুচুকুক রাষ্ট্রীয় বরম দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস বরম ইয়াফারকা অ বরম ইয়াফার জাকমা বাই মন্ত্রীবক্রক স্লোভাকিয়ানি রাষ্ট্রবক্রক আরনি হাপাং তৈ লুকুরকনি বখা খা কাহাম ইয়াফারকা বরম ইয়াসাগৈ মন্ত্রীবক্রক খুরসাখা অ বরম ভারতনি খরক সারা ব্রীচি লুকুরকনি বখাক তৈ ভারত স্লোভাকিয়ানি বিশেং রাগ বাইয়াবনি মারি থাই বিসি চিনিয় হাকতরনি তংবেক্রেব খুরসা জাকথাই রেকর্ড রুকজা খামক্রাই অংখা হই সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া হদালাম মাই গভনি পোস্ট কাইসা শেয়ার খাই মন্ত্রীবক্রক সাকা হামজাজাক ভারত স্নামতি সানাব বুসকাং আজাই সঙ্গে হামক্রাই রুকজাক তংবেক্রেব স্নামনাব হাপাং কক রুজাক মন্ত্রীবক্রক তৈব সাকা থাই বিসি চিনিয় তংবেক্রেব রুকজাক হামক্রাইনি সেব বাই মানজাক মুংতৈ লজিস্টিক সেবক হামক্রাই অংখাতৈ হাকতনি হামক্রাইও কতাল্লাম ফিয়ক জাকা হাস্তে হাপাং কাহাম নাইকল মুংবাই সরাই সরাইনি বিশিংতৈ সামুং তাঙ্গৈ তঙ্গুহনি সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আবুবাই ত্রিপুরা দায়িত্বন কাহামকুক হাস্তেনি বরম মানৈ মানানো মিয়া ধলাই হাঙ্কর কমলপুরনি হালাহালি কুচুকুক মাধ্যমিক রং নকলাব বিদ্যা জ্যোতি রং নক তাংবো তাংনি বিশিং হালাহালি কুচুক মাধ্যমিক রং নকনি কতাল নক

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত গীতালে অনুষ্ঠানে, শিল্পী ছিলেন পূর্বাধাম। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি কেন্দ্রীয় সমাচার ব্যবহার রিলে করে শোনানো হচ্ছে।

0: এতক্ষণ শুনলেন নজরুল গীতি দোলনচাপ অনুষ্ঠানের শিল্পী ছিলেন ডক্টর অনুপ ঘোষাল, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন শিশুদের জন্য অনুষ্ঠান শিশুমেলা। আজকের শিশুমেলা অনুষ্ঠানটির পরিবেশনায় উদয়পুরের ধানশিলি সংস্থার ছোট্ট শিশুবন্ধুরা।
1: নমস্কার ছোট্ট সোনা বন্ধুরা, শিশুমেলা অনুষ্ঠানে তোমাদের স্বাগত জানাচ্ছি উদয়পুর ধানশিরির পক্ষ থেকে। ভালো আছো সবাই? ভালো আছো এটা মনে করে আমরা শুরু করছি শিশুমেলা অনুষ্ঠান। শুরুতে ধানশিরির ছোট্ট বন্ধু ঈক্ষিতা আমাদের শোনাবে গান ও কবিতা।

0: সাথে।
1: ঈক্ষিতার গানের পরে এবার শুনব ঈক্ষিতার কণ্ঠে কবিতা।
0: নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বনবাস। বাবা যদি রামের মতো পাঠায় আমায় বনে, যেতে আমি পারি নাকি তুমি ভাবছো মনে? 14 বছর কদিনে হয় জানি নে মা, ঠিক দণ্ডক বন আছে গো ওই মাঠের কোন দিক, কিন্তু আমি পারিয়ে যেতে

ভয় করিনি তাতে। লক্ষণ ভাই যদি আমার থাকতো সাথে সাথে। নমস্কার পূর্ণিন্দুপতির হুড়বেলাল, ফুলবাবুদের হুড়বিড়ালটা। সত্যি বলছি, রাক্ষসে এক ঘাসে খেলো 7 কিলো মাছ। সেদিন দেখেছি চাক্ষুষে এক্ষুনি ওকে ছাটা দিয়ে তারা। তুলাবু হাঁকে নাক ফুসে, ভুলবাবু কর ও বৃন্দাবন, পুষি মণিটাকে রাখু পুষে। নমস্কার।

0: ঈক্ষিতার গানের পর এবার আমাদের কবিতা শোনাবে দেবাশিস।
1: নমস্কার। হারিয়ে যাওয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট আমার মেয়ে, সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে, হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে, সুধায় তারে কি হয়েছে বামি, সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে, নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি। নমস্কার। আমার কথা কবি প্রমোদ বসু। আমায় আপনি চেনেন, আমি অনুজ প্রতিম দাস। আসল বয়স 5, কিন্তু স্কুলে 6+। আমার সবে 1, কিন্তু মিসের সংখ্যা 4। সকাল সন্ধে দুজন দুজন, সপ্তাহে 4 বার। পড়তে হয় 5টি বিষয়, 5 ঘন্টার বেশি। মা বলেছে সাহেব হতে, বাবার শিক্ষা দেশি। পড়াশোনা ছাড়াও আমার অজস্র কাজ হাতে, হিসেব কষিয়ে দেখলে আমার ঘুম হয় না রাতে। বাবার ইচ্ছে দাবায় কাটে ছুটি, মায়ের ইচ্ছে ক্রিকেট শিখে শচীন হয়ে উঠি। বাবার স্বাদ পূরণ করতে দাবায় কাটে ছুটি, কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই। তার প্রতিজ্ঞা ভাইপোটাকে লিখতে শিখা বই, মায়ের সঙ্গে ফ্রি রবিবার ড্রয়িং শিখতে যাই। এসব সাধ্যে বাদ সাধলেই বেজায় সাজা পাই, সব কিছুতে প্রথম হই সবাই কিন্তু চান। শেখার ওজন বেড়ে আমার প্রাণ করে আনচান, শেখার চাপে হাফাই ছুটি কোনখানে বিশ্রাম। বিশাল প্রতিযোগিতার এই হচ্ছে পরিণাম, আমার মতো অনেক আরো অনুজ প্রতিম দাস নিজের জন্য পায় না কেন একটু অবকাশ। নমস্কার।
0: দেবাশিসের আবৃত্তির পর এবার আমাদের কবিতা শোনাবে অঙ্কিত।
2: কবি অন্নদা শঙ্কর রায়ের তরুহীন মরু। গাছ গাছালি ছিল কত, কোথায় গেল তারা? বহুতল বাড়ির মেলায় গাছ গাছালি হারা। পাখ পাখালি ছিল কত, কোথায় গেল তারা? গাছ বিনা কি বাঁধে বাসা তারা ও দেশ ছাড়া। নির্মল বাতাস ছিল, কোথায় গেল সেবা? বৃক্ষ বিনা দূষণ রোধ করতে পারে কে বা? পার্কগুলো নিলাম করে পুকুর করে ভরাট, আমরা দিয়ে যাচ্ছি ভায়া শ্বাসকষ্টের বরাত। কবি অপূর্ব দত্তের বাংলা টাংলা। এনুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরলো ছেলে, মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, অনলি 69। ইংলিশে জাস্ট 92, অলটুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভ্যারি পুয়োর গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নিহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল চুপ করো তো, ওর ফল্টটা কিসে, স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? কবি সুকুমার রায়ের একুশে আইন। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, কেউ যদি যায় পিছলে পড়ে পেদা এসে পাকড়ে ধরে, কাজীর কাছে হয় বিচার একুশ টাকা দণ্ড তার, সেথায় সন্ধে ছটার আগে হাসতে হলে টিকিট লাগে, হাঁচলে পরে বিন টিকিটে দমদমা দম লাগায় পিঠে, কোটাল এসে নস্যি ঝাড়ে একুশ দফা হাঁচিয়ে মারে, কারুর যদি দাঁতটি নড়ে চারটি টাকা মাসুল ধরে, কারুর যদি গোঁফ গজায় একশো আনা ট্যাক্সো চায়, খুঁচিয়ে পিঠে গুচিয়ে ঘাড় সেলাম ঠোকায় একুশ বার, চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে বায়, রাজার কাছে খবর ছোটে পল্টনেরা লাফিয়ে ওঠে, দুপুর রোদে খামিয়ে তায় একুশ হাতা জল গেলায়, যেসব লোকে পদ্য লেখে তাদের ধরে খাঁচায় দেখে, কানের কাছে নানান সুরে নামতা শোনায় এক সৌরে, সামনে রেখে মুদির খাতা হিসেব কষায় একুশ পাতা, হঠাৎ সেথায় রাত দুপুরে নাক ডাকালে ঘুমের ঘোরে, অমনিতে রে মাথায় ঘষে গোবর গুলে বেলে রে কষে, একুশটি পাক ঘুরিয়ে তাকে একুশ ঘন্টা ঝুলিয়ে রাখে। নমস্কার।
0: অঙ্কিতের কবিতার পর এবার আমাদের গান ও কবিতা শোনাবে অমৃতা।

0: অমৃতার গানের পর এবার আমাদের কবিতা শোনাবে অমৃতা।
1: নমস্কার, কবি শঙ্খ ঘোষের সহজ পাঠ। এমনিতে বেশ দিব্যি ভালো, সৌজন্যেও কমতি নেই, তেমন তেমন সময় হলেই দাঁত নখ সব বেরিয়ে আসে। কৃতজ্ঞতা পুঁথির কথা, ধর্ম সাক্ষী সুরঙ্গের, বিনিময়ের হিসেব ছাড়া এক কড়িও মূল্য নেই। এই যে বুকের খুবলে নেওয়া, শুনতে চাও কি কখন হলো সে এক মস্ত গল্প কথা, সাত সমুদ্র তেরো নদীর, অর্থাৎ সেই জলস্রোত ও ক্ষতের ওপর ছড়তো যদি, দাহ কিছুই কমতো না, তার জলই হতো তুষের আগুন। কিন্তু নখর চিহ্ন সে তো থাকেই, খুবই দুঃখ হলো, বাঁচো প্রবল বাঁচো, কেবল মা ফলে সুখ অদাচন। কবি বুদ্ধদেব বসুর চিলকায় সকাল। কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়,

0: মন করে বলি, কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা কুয়াশার ধোয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ছিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে, স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে, গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি কেমন করে বলি, আকাশে সূর্যের বন্যা তাকানো যায় না, গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এতদিন পায়নি, রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের ওপর সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে কাল চিল্কার নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের ওপর দিয়ে, কি দুঃসাহস। তুমি হেসেছিলে আর আমার কি ভালো লেগেছিল, তোমার সে উজ্জ্বল অপরূপ শোক দেখো দেখো কেমন নীল এ আকাশ আর তোমার চোখে, কাঁপছে কত আকাশ কত মৃত্যু কত নতুন জন্ম কেমন করে বলি।
1: এখন আবৃত্তি করবে সুদেষ্ণা।
2: হঠাৎ যদি, কবি প্রেমেন্দ্র মিত্র। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, করে গোটা কয়েক আইন জারি, দু একজনায় খুব কষে দেই সাজা, মেঘগুলোকে করি হুকুম সব, ছুটি তোদের আজকে মহোৎসব, বৃষ্টি ফোঁটার ফেলি চিকন চিক, ঝুলিয়ে ঝালর ঢাকি চতুর্দিক, দিল দড়িয়া মেজাজ করে কই, বাজগুলো সব ফুর্তি করে বাজা। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, হাওয়ায় বলি হল্লা করে চল, তারার বাতি নিভিয়ে দলে দল, অন্ধকারে সত্যি কথার শেষে রাজকন্যা পদ্মাবতীর দেশে, ঘুমের পুরীর সেপাইগুলো পেলে তাদের ধরে খুব কষে দেই সাজা। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, সুপ্তি মগন পদ্মাবতীর পুরে মহল বেড়াই টহল দিয়ে ঘুরে, ধীরে গিয়ে বসি শিয়র দেশে একটি মালা পরায় দিকেশে, হৃদয় খানি জোর করে নেই কেড়ে বুকে বেঁধে দেই তাহারে সাজা। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, উলট পালট করি বিশ্বখানা, ভাঙি যেথায় যত নিষেধ মানা, মনের মতো কানুন করি কটা, রাজা হওয়ার খুব করে নেই ঘটা, সত্যতা সে যতই বড় হোক কঠোর হলে দি তাহারে সাজা। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা। কবি জীবনানন্দ দাশের বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণ এক

0: চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার এ দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর। হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানায় রৌদ্রে গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করি আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন।
1: এতক্ষণ কবিতা পরিবেশন করেছিল সুদেষ্ণা, এখন কবিতা ও গান পরিবেশন করবে সায়ন।
2: নমস্কার, কবি সুকুমার রায়ের ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না, মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার শান্তি নেই, মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না, জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গুতোই না, এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটি দিন, আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন, হাতে আমার মুগুর আছে তাই কি হে তাই থাকবে না, মুগুর আমার হালকা এমন মারলে তোমার লাগবে না, অভয় দিচ্ছি শুনছো না যে থরবো নাকি ঠ্যাং দুটা, বসলে তোমার মুন্ড চেপে বুঝবে তখন কাণ্ডটা, আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। কবি অশোক বিজয় রাহার মায়াতরু। এক যে ছিল গাছ, সন্ধে হলে দুহাত তুলে জুট ফুটের নাচ, আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে মেঘ উঠত যখন, ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করত সে গড় গড়, বৃষ্টি হলে আসত আবার কম্প দিয়ে জ্বর, এক পশলার শেষে আবার যখন চাঁদ উঠত হেসে, কোথায় বাসেই ভালুক গেল কোথায় বাসেই গাছ, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ, ভোরবেলাকার আবছায়াতে কান্ড হতো কি যে ভেবে পায়নি নিজে, সকাল হলো যেই একটিও গাছ নেই, কেবল দেখি পড়ে আছি ছিকির মিকির আলোর রূপালি এক ঝালর। নমস্কার।
0: সায়নের কবিতার পর এবার আমাদের গান শোনাবে সায়ন।

এতক্ষণ শুনলেন ছোট্ট শিশুবন্ধুদের জন্য অনুষ্ঠান শিশু মেলা। অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন ধানশিলি সংস্থা উদয়পুর, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন রিলে করে শোনানো হচ্ছে।

এবারে গানটি শোনাচ্ছি দিওয়ানা ছবি থেকে। শিল্পীরা হলেন অলকা ইয়াগনিক এবং বিনোদ রাঠোর।

অনুষ্ঠানে এবার গানটি শোনাচ্ছি। ধাই এক্সেল প্রেম কি ছবি থেকে শিল্পী হলেন বাবুল সুপ্রিয় এবং অনুরাধা পরোয়াল।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি ধারকন ছবি থেকে। শিল্পী হলেন অভিজিৎ এবং আলকা ইয়াগনিক।

Sexy.

গানে গানে অনুষ্ঠানে এবারে গানটি শোনাচ্ছি। মহারাজ ছবি থেকে শিল্পীরা হলেন অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণ।

শ্রোতা বন্ধুরা, এই গানটি দিয়ে শেষ করছি আজকের মতো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। এই অনুষ্ঠানটি আপনারা আবারও শুনতে পাবেন আগামীকাল ঠিক একই সময়ে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ দিল্লি লোকের শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান দেশবন্ধনের অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনুন সিনিয়র সিটিজেন্স কর্নার এই অনুষ্ঠানে হারানো দিনের গান। আজকে হারানো দিনের গান এই অনুষ্ঠানের শিল্পী লতা মঙ্গেশকর।

0: মুখে তুই কি বলছিস?
1: বারণ শুনবো বলে আমি আসিনি মানদাদি। ভিখিরির জীবন, আস্তাকুড়ের এটুখা কুকুরের জীবন যদি চিরদিনের মতো শেষ করে দিতে হয়, এটা শেষ সুযোগ। যদি সর্বনাশের আগুন থেকে রানুকে বাঁচাতে চাও, তাহলে এক্ষুনি তাকে সরিয়ে নিয়ে এসো।
0: কিন্তু কিন্তু কেন?

0: দলিল আমার চাই, তার জন্য শেষবারের মতো তৈরি হয়ে এসেছি। যাও মানে শুধু শুধু দাঁড়িয়ে থাকো না চোখের সামনে। তারপর এমন চাবি আছে যা দিয়ে শঙ্করের সব সিন্ধুক এক নিমেষে খুলে ফেলা যায়। যাও।
1: আয়ের আওয়াজ কি শুনছো, পথে প্রহর কে গুনছো? আয়ের আওয়াজ কি শুনছো, পথে প্রহর কে গুনছো? বাতাসের মতো নীরবে আসছে সে, আসছে সে, আসছে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হারানো দিনের গান সিনিয়র সিটিজেন্স কর্নার অনুষ্ঠানে, শিল্পী লতা মঙ্গেশকর।

এই গানটি দিয়ে শেষ হলো আজকের মতো সিনিয়র সিটিজেন্স কর্নার এই অনুষ্ঠানে হারানো দিনের গান। আজকের হারানো দিনের গানের শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে আপনাদের দিল্লি কেন্দ্রে হিন্দি

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 MHz FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন আপনাদের FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: जराउचुं खनालाख्या बुखु स्वर्णमाला खनानाहिनी कहरमानी नचाबुं 101.6 मेगाहर्ज एफएम उचेत अंके नरप खनाना हंके कोकदुक्लाइदि 0381 232 6253 ओ कोकदुक नंबर ओ कोकदुक्लाइ बोरचाबुं खनानाय शाहरदि हंके फादि कोकदुक ग्यासाखनाय स्वागतम कोकदुक हेलो हेलो फुंका हाम लामसगो দ দ শিনে মুং দেখে সাবুন খা বরনি সাহরিত
1: আমকে বিধি বাজার নি লক্ষ্মী দেব মানো রসা মুং থাকে খানার দে
0: দ বড় চাপ মুং
1: আমি রসা মুং রসা মুং কক থাক তাব খানা হামান পাব কি চং খা আবন তে নি নি খানা তক জং মানে না কিছা কা হাম নাই খানার দে
0: দ দ দ ওকে বেলা হাম বাই
1: দ তো নি বাগে দি দেখে
0: দ দ হাম বাই কক তো তিক্র না বাগে আও ওকে তাকক বিশ্বনাথ নি রচাপ মুং খনানানি হিনে কহরকা বিধি বাজারনি বকুক লক্ষ্মী দেবরমা হাঙ্কাই রেচাপুং চুং খনালাইনে হাঙ্কাই বরচাপুং তব সাহলিয়া হাঙ্কাই খনালাইনে খাকলায় ও রেচাপুং নত যতন খনাতক সাগো তাকুক বিশ্বনাথনি রেচাপুং ও রেচাপুং ন হাঙ্কাই ও রেচাপুং ন চুং খনালাইনে হাঙ্কাই বেলাইন খনাতক রেচাপুং খাকলায় বাবু খনাতক জাগানে ও রেচাপুং ন হাঙ্কাই যত মারে কিছু সং নরপ ও রেচাপুং ন খনাতক জাগানে হাঙ্কাই খনালাইনে চুং ও রেচাপুং নরপ যতনি বাকে খনাই দি লগি দি পান্ডা পায়াশাক জরা

0: এই কে জরা ওয়া হিনা হাই কোন তো গেছক নাই কোন তো গো স্বাগত নাই গলা নাই হ্যালো হ্যালো
1: হ্যালো হ্যালো
0: ফুঙ্গা হাম লামস গো
1: গাম ভাই
0: দ সিনে মনে গারে সাবন খা
1: আই গো গয়েন টু এসেন ফাইট কা
0: এসেন বড় চাপ মুখ না নাই
1: বস কামনি ভাই পাল না কিনে ভাই
0: বড় চাপ মু
1: নেংলে আনি বাগি মানে মানে ভাই
0: নেংলে আনি বাগি না দ হামবাই কৌতুক বিক্রমা বাকে এসেন খানাহিনী কয় হরকা গয়াম ফাংনি নিলে আনি বাকে সিমিনা ওরে চাপ টংকাকে খানা রানায়।

0: জনাব ভাইনি কোনটো গেছ আপনি সাবধান কোনটো গো হ্যালো হ্যালো
1: হ্যালো ভাই
0: ফুঙ্কা হাম লামস গো তা কো বিশু না দ বড় চামন খানা নাই সাদে অশাল তাল বেবাক দ দ বেলাই হামবাই কোনটো তে কিরমা বাগে হামবাই আমন খা বিশ্বজের পড়া তাকে সুহেল নি রোজা মুখানা নাহিনী কয় হরকা ইয়াং উপনি বিলুনিয়া বখাতনি হিংকে খানা লাইনে বিনি খানা তকসাক মানি রোজা মু সারাসা পয়েন্ট অফ মেগা হার্স এফ এম উজ্জ্বল তো অঙ্কে ওজরা ওজন খানা লাইনে হিংকে তাকে বিশ্ব খানা দিন ইন খানা তকসাক মানি ও রোজা মু সারাসা পয়েন্ট অফ মেগা হার্স এফ এম উজ্জ্বল তো তৈন রকম খানা দি বিনি ইংরে ও খানা তক রোজা মু ওজরা স্টুডিও আজক জাগ আঙার যে বিনতা

0: 니 너클라 파다 파바이야 부코 뱅타가
1: 다무노 아스드 모클 농리야 바니니
0: 어 아가잉어 나 시작리야 블라 너클라다 파바이야 하니 승나 나이마타
1: 너클라 카이토 파바이야 다북너바리 파레이 이리바이 캬유 가티 라만케 파라는
0: 파바이게 풍니마이 살라시나다 하니 승나니 나이마타
1: 앙테셀레라네 사마크네드 다북너바리 파바이야유 아이니 가티 라마르 키샤 파바냐 나고
0: 도아콘 파나케 파리 바이바이 그라디 하이케 앙보 양고 녹니 마니 카티 바이마니 파슈기야쿠 타이키 샤니 바게이 카티 위 바이그라시네
2: 에이 아즈라이 부타그라디
3: 타몽자 카세
2: 니니 백니 레지스터 카리그라라
3: 타모 카이나바 라마 카사르마 저거
2: 사몽 난고 카르디
3: 타모 봄티 사모 살만냐 디바
2: 부몽 아즈라이 샹글라바이 눈 꼭럭보 기사 아즈라니 사오
3: 아티케나 지링 상이 보여 Okrang khaba sagrali ata hindi nini khata
2: tubudi aso gradi orono upang saklam dol dol tong thok mui tong khala
3: u u okana gini rogo majilota bari tong khana motom tuilelek ba ya tom sa jip songi rikhable
2: o ubeya ketam sa ang bu bahai mani rikha o majila to oro gana rogo nong nai
3: o bu phang tola rogo phari rijak sik tamu sik tong to to mui tong khe আরনি বিশংসে মাজুলতা বাহেব জিপ জিপ নবারব সরক সরক আংলে তমা বহাইছে মা টংসিও আতা সুরাল
2: হানি বাগনি আং নন বাথাগ্রাদি হিনতা টংগ্রাদি সংমিয়া জরা হাতাই কুসু কামিও ব্লানি নক জরা লেখলাকিনা তাবুকে সুসংনি নক নিসিমি চাংলাছি নাই
3: আ
2: ও ও ও মাজিলো তা বাহাইবা দেলানি নং টংলাকিলে
3: ইকো ও বসানি নক ন গসংনি নক কোনা ব্লাসা
2: ও বুসংনি আবদা
3: ই দামসা নংখাই সিনু গরে টংকা হাইদা
2: সিনলিমিয়া ইয়াংতি হাবিয়াবনা দিনি আবকে ইয়াং নক বাইসিং ক্লাইখাতানা হিন্দু আজলাই বাসলাই সিনু
3: আংলে অবু ফাংতোলানি কুতুমলা সমু সুংলিয়া হাকলম দল দল তসাং থতর দেশে মাজিলতা বাহাইব নবরে গদালৈ সর সরকাই বাহাইব জিব জিব কপরজাক আবুনা তমাব কাইসা হুই টংখাতা
2: নংখা বাসাদি হিন্দি অরতে কক লবনা তানাজি
1: খবর আয়া সুক সিং কানে এ থাংলা নাশিকি নাগিরালা
0: ও মিয়া আতবলাই সংনি নগ ফাইনাই রক্সিবলা
1: ও বুঝি কা মাল মাতা লেখনাই রক্সিবলা আবর তিনি খাইছি নগ লেখনা ফালাইখিনাতা
2: নক ফাং রক নগরা তংবই
1: নগন তংলা ভাগি ইয়াংন ওয়াশন নুকাবো কাসা ফাইবেজি
3: বাবা আসকে আমচাই বেরাই নাইমানি বিসংগ নিনি নক থেনো খাকসমা মান ফেমা কলাই খাতা
0: নরক মিয়া আতা বলাই সংনি নগ ফাইনাই র গিয়া দা
2: ই সংনু বাসই সংবাতা মসা সরকারনি মলা রকবা
1: তাম বড়ক তাই মাল মাতা রক না লেখা হুঁকা মন র
3: তাবু কাম তোমা তমু রক কাছি দো বড়ক লেখা মানি লগিব মাল মাতা বলে খানানি নাংফো
0: তুই রক দা কাং বাই
2: ই বাসই তুনি কিসা মানংগরা নাই
3: আও আংব তুইনো কিসা কাঙ্গি তোমা হ্যাং খাবাসই তুইনো সেখান নঙ্গি মা পাইগ্রা সিনে তানা
1: থাঙ্গে ইটো ফাইগ্রা দি তুই
0: তং বাইগ্রা দি খাই আং তুই না হারি ফাইগ্রা না
2: আতা কসং কক থাইসা সাউই মা পাইগ্রা সিনাইখা
1: সাদিতা তোমা কং সানানি
2: ককে তাবুক সং ফাইমিনি নিনি নক তলা দ্রপ নি সুকাং দ্রপ নি সিমি তাবু ইকো নিনো নক থাইজরা লামাতে বুফাং তলা রক ফারজাক শিবজাক না আসুক তংথ তকুঙ্গুই তংখাবলাসা
1: ফারজাক নতা ফারজাক হাঙ্কাই অভাই সাব সুতরা অঙ্গি মানো হাইজা
3: আবর ন সাব ফারাই রিবাই সাতা কস
1: তাই সাব ফারনাসা আং নু ফুঙাই কিন ফারাই রিবাই চা
2: আং সাইমান খা অমকে নিনি সামুং ন অঙ্কানা হনই
1: নং খা চাম খাই সাওই মামানি কলাই থাছা সুর
2: ও বুফাং তলানি সিমি তাবু ইকো নিনি নক থাইজরা ফারজাক নখলাতে নকবাড়ি রব সুরং সুরংখে ফারজাক শিবজাক আবুন বাগন আং ওয়ান সোখা ও লামাতে বুফাং তলা রব নং ন ফারি রবাই খানা হনে চা
0: হন্দি তুই রক নং বাইগ্রা দিখাই সাবো তাম ন ফারমানি কক ন সালাই তং
3: অ ইকো নং নি নক নি আতা কসং লামা বুফাং তলা রক নখলাতে নকবাড়ি রক সাবসুত্রা খাই ফারমানি কক ন নসং সালাই তং মানে বাসই
2: বুফাং তলা রক ব নং ন হগুই রবাই খানা না আতা কসং
1: আকন তাই সাবু হকনানি আং হগে দিবাই যা
0: সাল ফাইকে হাইরক মাং নতা তাই তামসা ফুঙাইখাইন আবরক নবিনি সামক তামসা
3: আংখাই পঞ্চায়েত হাই আখাই বা গামি বর সে পাল হই ফারি রেবাই খাই ওয়ানসং মানি তাবাসই
1: অংখা পঞ্চায়েত হংনানি ইমাং কক সাবর পঞ্চায়েত নারিলে কামিনী বড় রকব হাই তা রং সকাই খেয়ে

0: 그 자랑이 심지 발려야. 까미니 보러롱이 꼭너 칼도 어로 사장아 시그리.
1: 사카이 세자우 사작만이 하이클라야네. 볼롱 혹나니 이때 라마 파나노 가리레 봉니 녹라 녹바리 록세 팔라이그라야.
2: 아타 그승 니니 녹라테 녹바리 록누구이 성과 함께 살만카 능 코락사 삽소트라 똥라이니 호네.
3: 아 안카이 우 라마 가네 네부팡 돌아롱노 허그 시릉 시릉에 또니만어세 벨라잉 자카.
2: 아라 가나 기니노 마질로 또니 부룩 똥나나 아타 그승 바타 집집 모톰 기랍사이 똥구 헬레
0: 아부팡 돌아니 아양 돌아드러보 하숙 하구추로노 마질로타 보송 송사 고토르 마똥구 아보 따부니야 수수이 수수 송니 조라니 심이 누구이 팔마니 미시 부름노 앙 허그이 잡수드라케 리베자 아부롱노
1: 바르마보 부녀 솔리야 벨레이 카이노 바루 까미니 시클라 시클리 록바 살파이케 아로 망노타
3: 아 잡수드라테 모톰 소톰 록보 버르니 부카노 드마보 카이키비오
2: 아버님 박은요 다북니 서시마 라마트이 삽수트라트이 모톰 소톰노트이냐이 우람우람노 사클라이 똥머니 크나야다사
1: 제석파노 아바잉이 똥통 지니 버럭럭 아보노 크부 크나야 똥몽보 슬라야 그자타
0: 이 하니 박은요 봉니 북하록보 시트라타이 보드레포르니 베마르록보 사고급 하자기 똥바이
2: 아타 그슨 능 소녀 사타 제 삽수트라 그르이 시트라 똥가이 로케 북하보 시트라 이 하미야 자여록보 같이 위만냐
3: 아보게 설꺽노 다부숙 조라증 아슥 까미까미 녹 특의 샤몽 가입하면이 녹 사파노 삽수드라 누쿵 말라야쿠 이거 다북니니 누쿵어 심이시에 삽수드라 떼이 똥토토 말라파이그라카
2: 구비 꺽노 산을 탄게 두이록 수도체 능란이 더마보 하이록 꿍구 로타록 부슥니 후자기야 발록작 응바이카나 솜틱 바이틱니 톡 블룩 부티하잉그이 카르사이 똥바이옥타노
3: 아보 다북 녹니 부상고 히네 샤마야도 아타테 바세 이거 다북 증 그이능만이 루타로카이 다모바 자리부 후구나 그승니 모통 후후생구이 똥카
2: 로타로 그승 고포르 후작한게 이럭 덕만이 수두세 주다타
1: 안카이 묵히바이노 마니로 후자고 풍아이카이 부일야 마이뜩 무이뜩 때 마이랑 로타로크노 스강 후이 슈이 마빠이그라우 아버니 울어세 때 제바제 누쿵니 샤모
0: 안고 따복니니 바세니 꽝노 스릉작데이 풍아이카이녀 스강 녹라 녹바리테 라마롱노 파리마 빠기라우 하야카이 샤모니 부마세 만예
3: 아까 제가 쓰는 거 탄가 모두 이런 거 넣어서 강나자 그러고 아따 너네 파마시마로 너 가리보 너네 너네 니로 가디마보 먹을 거 라이타
2: 마이랑 럭다 마이뚝 무뚝 럭보 배박 너 봉니 키 그승 그승 떼 자이자이 캐녀 이 사위 카디장 망타
3: 아보 하이 샤프트라 누쿵 럭어 카이 자 타니 능 타니 럭어보 몽상여 무카노 무타르녀 능이 사위 동이만 오다
1: 하이게 바디니 지니 너거노 디포니 마이럭 살에 시디타
2: 아보야 바스이 꼭니 꼭스 아보 지니 사몽니 바그세 정바 파요 뭐로 마이럭 사오이 똥라냐 한카
0: 오 자칼레 따몽카바
3: 아따 그스 너럭띠 뭐럭 바이 힌카이 이제 꼭노 살레보 조라살라요
2: 소이콕 아보 하이케 아따 그승 성 팔면이 사몽노 쟁거리 라신의 따몽흔
0: 쟁기따 땀땀으로 가냐니 낭노
2: 너럭니 몽사 가냐로 그르이 성 승께 시미노 사는 낭나이 아석노
1: 구비자 너럭 마이자리야 하얗게 봐 마무이 카이나타
3: 나이야 봐세 자야 자야 몽사 카이나롱 나이야 아보 하녀 사만이 꼭세 나카이 울로띠 살자 파이 자 파냐이타
2: 너하게 아즈라이 니니 꼭럭노 무타그라시디 레지스터 카타 까리디 떼이 앙 아타 송노 승케 능카 함께 레지스터로 목사리
3: 너 승디타 아니 바 디아르노 띠타 모사
2: 하게 아타 그승 불라 사그라디케 다북 니니 너거 배박의 뭐럭 코럭 부스또
0: 모록바 증 배박은 거럭 신이다.
2: 아차 샤브 샤브록 아 거럭 신이로.
0: 아마 아파 무라 부리식 모록 무콩누 이거 따복 앙바이 니니 바스이 대케바 무사록 거럭 담다.
2: 바디와이샤 사시디 무사록 니 미신고 무리 거럭 부스때 절라록 거럭 부스.
1: 무리마 오크라 거럭사 절라록 다콕누 야승노다.
2: 아따 그승 농니
0: 무숙
2: 분떼이 떡으로 무숙동
0: 어 무숙 막바 분마도 떼이 그러니까 tongma tokla khoboi bebagai maksidok asungno
2: belai ke hambai hake ajlai register o box bai khana bole
3: abu da koksa bai kai thangi se malai khable
2: bai khano ta hake belai ke hambai atatei basei nongni sap sutra no te pogui man gala kha
3: a angkai u bu hang tola bai majula ta bai no bukung bai mokolok gdalai no tongsinai kha
1: akon chaucha jara rok khai phai le dita thok thogya phano mai phai sa sa la yan
0: phagi phai le di te sha phai pru hunka sap sutra no tui te bu kaham kai sa la yan
2: phai nya ya ta jas ke phano phai nai nini thani sap sutra no tui kbang ma srungnar tongu hake asun kokta jung baslai gra kha himdi ajlai tho lama sodi
3: a hake jung himle gra kha ta basai
0: তো আকন ফাইলে পিদো
3: হুম দ দ
1: আ মা ফাইলে নি পিয়া
2: ফাইনাই বাসাই ফাইনাই
3: আ ফাইও ফাইও বাসাই
0: মুসকলে ও বরি বাইলে আংতাই পাইলে লিয়া ও মন ন গান্ধী ন দ সলুই টংসি শ বিয়াং থাকে এই দাঙ্গি দুসরুই হ্যাঁ বিয়াং থাকে
4: তামু তামু গই টং হই যাও খ তামো
0: ন গান্ধী ন দ সলুই টংসি হ্যাঁ অব বরক মুসুনি গান্ধী নক দাঙ্গি টংখা নাই নাই লেন
4: বুঝু সিমি তা কুদুক দি নি নখলা নক বাড়ি রখাই আবো বিশি বিশিক নি ওয়াফার নাই নাই খানা
0: নখলা নক বাড়ি বাই গান্ধী নগ্ন তা সুরচা দি ও মুসুক লুতুরু পুত্র লিগি লাগায় বুইর বাহাইকে মাই ততরা থাংজাক বাইনা নে
4: নি নখলা বাই নক বাড়ি ন বুইর ফাই নক ফাইখাই লেংমাটা পকজাক বাইন সা বুঝি ন সিমি ন নক সিনাই নেন সাকনি নখাই নাইখলাই নাইয়া
0: কগ্ন হাইকে সবাংয়া ওই মানিরক খাতি ওই কিসা ফারি রিবেগরা দি বুইরক সক পাইবাই না দাবুন
4: নংখাই দিনি নগো বরক ফাইনানি ছাল রগ সিমি ফানো নখলা নক বাড়ি রক ফারে মালি হাইদা হান্তানি গরে দাং ফালি মত
0: এই দাঙ্গি রুসুরু আসু খুকতা লাগে বাইকাং গরা পেখাকটি কে পেখরু বিরু জাগন ন
3: হাই তু নারাসিং আমন তুইয়াবো বাইক কাঙ্করা পেখাক তুই পেখাক রে রিজাগানে হিনাই টংলাইখ বাসে
4: বাইক কাঙ্করা পেখাক তুই পেখাক রে রিজাগানে হনাই নন সঙ্গীতা তা মানো বা সঙ্গী টং ভাই
3: আতা থারা তা মং লাইখ বাসেই বা আক খিনি সঙ্গী টং হবলাসা
0: নং সক পাই স্লাবিয়া খাই বতিনি সিদ্ধ পেন পেখাক কামু
3: দোয়া ক তা মনে বাঙালে দিনি তুই ছাল রগো আমো হাই উং লাইখ হিনো
0: নিনি বাসেই অংখা হানি মুথাক যা রুবৈরা বাই তাই সেদ্রা মুথাক যা নং থাইলা ন গান্ধী ও কিসা থাঙি নাইলা আবু ন গতিনি তো সলি দংসি
4: হাই নামনি বাকি নগ বরক গজার সলা বুমুং বথারা নং বরক পাথারা নো
3: আহা হাইর গেখো আতা থারা তে বাসে তাই সাকাই আবরক সপাই বাইনাইছে
0: সুরন খাই ফায়াকো
3: ভাই টংপু সপাই নাই আতা থারা তামো নি নখলা নক বাড়ি রক ফারজা গিয়া বুসু বালো খনে
4: সঙ্গে তেসা কাহাম খাই সঙ্গে নাইগ্রা দি কেয়া জলাই নিনি নি তা সাপ সুতরা দংনাই ন
3: আমো তামনি বাগি আসকাই পুংখি টকি ওয়াকি তে মিছ করো রজাথাই তমাই খাবা নি নামো বা মোসাং সুকলিয়া বলাস
0: নখলা বিনি বুমুং সে নখলা নখলা বা কুরুং নাই নতা আর মোসাং না মোসাংয়া ক কাসাই সে মাইয়া
2: আতা থারা নিনি নখলা নক বাড়ি রক বা আমো তামং মানি কলাইখা ও অমলে কিছাইয়াক লাইখা
3: হাইফা ন আবো তামনি বেয়াং নি আসে বাহাই সিদ্রা ফাইকেবা
0: খনাতো গিয়া কক রক নং নি নখলা রক লে বুমতি জানি বঙ্গি তংবা খেয়া অর ফাই আথার পাথার কক সাউই তং পাইও হা
2: তংরা দিয়া তাথারা চিনি নখলা রক যে সপান অঙ্গি তংরা থং তাবুক চিনি সুপারভাইজার সং ফাইনাই ফাইকে বরক ন বড় আসুক নাই আবস সকাং সাকরা দি
0: ইকুলে চের খুনি কারিজক নুগেদা ফাইকে অর ন আসুক রিও নতা অংলক দিবা
3: নি নি আ চের লগলে ইংয়াতা আবু চেয়ার নর সলুই টকা হাইদা আমর তাম নাংবাই খে থাইবং বেলং তৈদা তামর নাংবাই খাবো আবর জেসু খুপা ন কাক রুই মানছি নে হাইদা
2: হাই পালে আবু তামনি আসিকে কসম বাই কসাক বাই ব্লা ব্লা চাহুই মেরেং খেরাং অঙ্গই সিমুক কসগই টংবাই খাবা
3: সিমুক কসগই মেরেং খেরাং অংমা সিমিয়া নর বিনে আ চেয়ার ন তাঙ্গি জানাই বিখা তাঙ্গি সেনাই বে গ্রাদি থাঙ্গি তাম জানিব সেরাবে সেরাপা রক বংজা
2: হাই পানো আতা থারা নি নমো বুঞ্জ সলিয়া কিসে ইয়াক ন লাই মানে কলাই খেয়াফিয়া নি নি নগো লামথাই রক কাংসাস পানো করে যা
0: টঙ্গ লামথাই বা তাম করিং না সা আংখাই অফিসার বা চেয়ার না আসুক থু হনি সামান ইতা তাম চায়া দিবা চেয়ার আসুক আসুক রেখা
4: বিন আলাম থাইব নাইথকলাং মানি কিসি গপলারি রক বাই থাপ জাক মাংসি নরে কিসা কারি উই নাই বাইগেন না বা সাইমান বাইয়ানে
3: ও কপা ই ক আবর সব পাই বাইছি দং বাই খেপলাস বিনি লগি না বখাই বিগ দাং খনা তাম
0: বিহিং ন বরক বুখং ন ফাইনানি ক
2: রিগ নাই কানি ফাইমানি আবলে মুসাং সুকমানি নকলাইখা অফিসার রংনি বিহিক মাবা বুড়িব বুড়িনতা
3: হাই নসে বুড়ি নাইথ আর নি বিশিং রিগনাই বনাই চখংগাই বা বেলাই নং খাতু
0: ফাইদি স্যার খুলুম কা ম্যাডাম ফাইদি ওয়াশেন নক বিশিং ন ফাই আসুক ফাইসি দি স্যার থাং দে এই সুরন নুঙ্গু মাদাং সাকানি লামথাই কারি উই বই রিগলালা
3: উ অমতামনি আসুকে হাতলি কুবুক সাই টংখা বাসিনো ম্যাডাম বুকু মুথুবি কিজা টংগরা দে স্যার নঙ্গব বুকু কিজা মুথুকরা দে
2: অম বেলানি অঙ্গুই টংখা বলাস হনো লামতাই হনিবা অম লামথানি তো সলি টংসিবা
5: দা ক টমাই গরা দে তরক তরক হানো কমনি থাংবায়ানে
6: ও অনক ব তামনি আসে মনাকনি কুংজাকসা হনো হকু ববিয়াংনি আশাখাই কুবুক সাই টংখ
4: তাবুং ন মাইমুই সংবাইয়ে থাবানি হসুনারক ন বুথারে কারিউই কাবুবাই মানিতা আপনি বাকে হকু দুমুই টংরা খাতা তাবুং ন নখরি থাংবায়ানে
5: বাসে বেলাই কে পালি আঙ্গি টংখাতা হায়াদা নিনি বুখনাই রগব বেবাক ন থাপলা বলজাগি টংবাই খাবলা সাহনে
6: অঙ্কনা নতা বাসে আন তুই সিকিসা খারো ফাইগ্রা দি তুই কাঙ্গি টংখা
4: টংরা দিয়া কন আং তুই নাহারি ফাইগ্রা না
0: হাগে সুরন নং থাংদি গান্ধী নগ থাঙ্গে আরো বাকা সাকানি বুতুক তুক নুই কারি উই সময় রি ফাইগ্রা দি
4: ম্যাডাম হিন্দি খাই তুই নং না খাই লতারক সুজাগে বালুক সুক বাইখা সাল ফাইকে সামুং পাইলাইয়া লতারক হুনানি জরাসে মানলিয়ে
6: বাসে নিনি ও লতাবা তবলু খামসি বুতুই হাইন উঙ্গি টংখাবলাসা
4: আও ম্যাডাম বুইরং ও লতারক বাই তিরক খারিনান শুধু সে তোমারক বহাই উঙ্গি টংসিও
6: ও খারমা বমু বেলাইন উঙ্গি টংখাবলাসে হিন্দি টংরা দিবাসে তাবুক নংরালিয়া উলতে স্রাপসা টংগৈ নংসিনো ঐ নংয়াঙ্গ কিজা ফাইগ্রালা
5: তামসা
6: হিন্দি থাংলাইছিনাই আংলে অরতে টংগুই মাংলাখা তামরক বা আশক খাদ্রং বাদ্রং উঙ্গি টংবাইখ নকনি খরমাই রকবা ওয়াইসা ফানসি বুপরা জাগিয়ানা লালা লিলিং হাইনসি বুদুল বাদাল ক্রাই টংবাইও হিমসিদি নগ থাঙ্গি পাইলে মা জাসিও নিনি কক টংখাই দায়িত্ব পাই দি থাংদি
5: টংরা দেয়া ক হাই পেলে তাবুক সে ফাইমানি কক রক্ষিমি পানো পাইলাইগ্রা না তা এ আতা সুরন নুন কিসে ইয়াঙ্গ ফাইগ্রা দি
2: তাম স্যার
5: খানাগ্রা দি আতা সুরন
2: দশ হাগ্রা দি স্যার
5: আন্দ লগিন আমবা টংরা সে সলি আঙ্গি টংখাবলাসে
2: তাম গৈছে স্যার
5: কবি কং সাসে নেন আন্দ লগিন আবো খে অমো হাই রুবরা বাই রগ সাগ রগ সইজা গিয়ে
2: আবো খে ইংনানি কক নো দোয়া ক টংরা দি স্যার এই আতা থারা নুঙ্গিয়াঙ্গ কিসা ফাইগ্রা দি
0: তামুসা সুর
2: সুপারভাইজার স্যার বাই বিহিক ম্যাডাম বা টংনাস সৈলিয়া থাংজিনা সহনি টংখাবলাসা
0: তামঙ্গই আং বরংনি বাগৈ আসুকাই সঙ্গুই সুগুই যোগালি বাইমানি খাই
2: খোনা দিয়া তাথারা উবুই কক না সাসিনো
0: তামো সাদিয়া কন
2: নিনি নকনি লিগ লাগাইতেই রুবু রাবাই রগ্ন নুগুই বরক অর কিসা পানো টংনাসে সৈলিয়া
0: হনখাই আনি আসুকনি যোগালি বাইমানি খাই তাবুক তামং নাই নো
3: আসুক ন হিংকাই হিমদি নিন আ যুগালি বাই মারক ন উ আতা কছং নি নগত সিদি আর ফান ও জারি রহর সিবন নিন নগলে বরক চাইয়া আব খান কাহাম খাইনো সাইমান খা
0: তামো হনমানি কক সাব
2: নং বরক ন চারি নানি ন হুনকাই হাই ন মা খাইনাই তামো হিন নং গডা গসি সাদি
0: বং নি বাগ সি আসুক যুগালি বাই মানি হুনকাই বা দো হাকে গজং নি নগ ফান সার উই রহর সিনতা হুনকাই বা
2: হাইকে নি মাইমুই রগ্ন আরো আতা কসং নগ ফানো তুবুই ফাইসিদি আং বরগ্ন আরো আতা কসং নগ তলাঙ্গই থাংবাইসিনো নংখানা বলে
0: দ হাইফানো খাইগেরা দি সুরন হাইফানো আজলাইন আনি লগেও ক্লাংথানি দো মানিখনি রগ তুইনা নাঙানো
2: নংখা নংথাংদি নিনি আবো রগ্ন থামুগুই তুবু বাইদি আং বরগ্ন তলাঙ্গই থাংসকসিনাই
0: দ আকন থাংলাইসক দি দো
2: সুপারভাইজার স্যার তে ম্যাডাম ফাইজি সংতাবু কুবুনি নগ সে থাংলাইছিনাই অরলিয়া
6: তাবুক তৈ বড়রে থাংলাইনাই বা
2: ম্যাডাম সুংতাবুক থাংনানি নাইমানি হিংকে বেলাই কাহামতে বেলাই সাফ সুতরা নগনো থাকলাইছি নাই
5: দহা কেবা হিন্দিতা থাঙি নালেগ্রানা তাম হ
6: দহা ক হিন্দি বমতুই রক ব নাইগ্রা তা
2: কুসুমনি নগসে থাকলাইছি না পো
4: নিনি নগ খাই ইংলিয়া হাইজা
2: মেদাম বাই সার অর দংনানি শৈলিয়া পো
3: দাবুকাই চিং সামানি কক রক দাদা নাংখাসা
2: ককটা বাংদি ডাকতি মানি রকসে জন মুসা মুসু সুক তুইনানি খাইদি হিন্দি থ
4: তা মগিলে বইনি নগ রক থাকা বা তাবো
2: তিনি নগ চাজাগিয়া ফু আর কুসুমনি নগসে আসুক লাইছি না পো হিন্দি তিবেজি মানি রক জন মুসা খাইতি জি হিন্দি
4: পুইলা ফুরবা চিনি নগনো আচুক লাইনানি কক টংমানি ইনখানাবলা হা তাবু খাই তামুগই কসং সংনি নগবা ইংলাই যাও খা
2: কক তা বাংদি হিন্দি মানি রকসে তিবেদি ডাকটি হিন্দি নিনি বাগই নঙ্গ
4: এ উল্টা কেন জওয়াতা খিদি আনি বাগই জানি নি বাগ
2: নিনি আ লতানি বাগই সিংও লতানি বাগই নিনি আ লতানি বাগই ন ম্যাডাম চাজাগলিয়া বুঝি খড
4: নিনি নখনা নক বাড়ি নি বাগই খি ইংলিয়া
3: ওংখা বাসে ইংখা কক সাকাই কক বাংলাইছে সিরিং সিরিং নং নি মানি রকসে তৈনানি খাইবাইদি তুবুরি আনো না মতো নাই তং রহরবাজি জাতি লেরু
2: ইক নুব রং তুইসুক দি আং অমর তুই বাইছি নিনি বাসি খে অবর তুপসি থুন হিন্দি তাম মালাং মালাং টং টং থ
4: আংলে তিনি দো
3: হায় কো বাসে হায় কো উল জে মানে অঙ্গি টংলা দি তাবু সিরিং খাই তিবেগ্রা দি হিন্দি
4: নুক লাইয়া এন্দা তিনি
2: ককতা বাং দে সিরিং সিরিং হিন্দি জে অং তুই অংলাইয়া না হুমা
7: তিনি মামির থাকবে কেন সুপারভাইজার স্যার তেই ম্যাডাম নরকলে বাহির উংজাকবে খেয়া
5: রিয়েলি মুই রক্ষাই থকচক বাই মানি নকলাই খে
6: মুই রক্ষাই থকবাই খান ফিয়া বা অনক বেলাই খে সাপ সুত্রা অং মানি বাগই তেই ব থকমা হাই উংজা খাতা আংখাই
5: হাই নি বাগিন নক ফাংতেই নক ফাংজিক ন বেলাই খে পাই ফেলাই বাই হামবই নক খুঙ্কে অম হাই রক ন অংানি নাঙ্গু
6: নক সিমিয়া নক ফাং নক সুকাং নক খলা বাড়ি বেবাক নফারজাক সিপজাক সাপ সুতরা গসাং থথরঙ্গই টং থক সুগই টংখা
5: বিনি নক মালাইনা সুকা আসুক নি কলমা লামা ইয়াকসি ইয়াগরা বেবাক ন হকজাক সিরং সিরং তোমা খুমরক ব আসুক খে মতং কুবুক সাই টংখাবলে
6: খুম নি বিশিঙ্গ মাজি লতানি বাহাইব টংগু মতম নি বিশিঙ্গ মতম তৈলুলু কুবুই ন বেবাক ন তৈ ন টং থক সুকমানি নকলাই খা
5: হামবাই ন ফাংতৈ ন ফাংজিক ন তিনি নিনি নগ ফাইয়ৈ বেলাই খে খাকসাম মান ফাইকা আতা নং ট্রাইবেল ওয়েলফেয়ার নি মুংসাসুক লুন রক দ মানখে
0: ও দাও সাক জরালে মুংসানি লুন রক ফানো মানিয়া খুসা
5: হাইকা আতা নং সালজাসু বাসিন তুবই আনি অফিসে ফাইদি মুংসাসুক রক দা রই মান নায়ান তা
6: বাসৈ নক নি নক ন আং তামসুক টং থক জাখা মতৈ হিনৈ সাউই মানলিয়া অমো হাই সাফ সুতরাতে হামু সিনিয়া খুমনি বাহাই বয়ার বাই গদাল যাক আগুলি দলি র গ ফানসি অমো হাই সাফ সুতরা নক র কুরই খু হুনি মানু নুকুং খানা রক আং তিনি নরক নি থানি সরঙ্গই মালাংখা বেলাই ন হামবাই আতাতে বাচই নরক নি অনক ন জেফ্রু ফা ন মুইতু তংসি নাই
5: আতা থারা তে বাচই নরক নব বেলাই কে হামবাই নং নি মামুই রক থগুই মানি বাগই হাইকে সরন আজলাই নরক নব বেলাই কে হামবাই সং তাবু মা হিমলা গ্রা সিনাইতা খুলুমকা খুলুমবাই খা
2: দ
6: বেবাক ন ন হামবাইতে খুলুমবাই খা
3: খুলুমকা খুলুমকা খুলুমকা
4: ও তাবু কাই হামসু খাতা সারি পাং নি সিমি জোগালি নাই খাই ওফিলি গ্লাং জা খা আশু নি সিমি জোগালি নাই খাই রাংসাং নি সুসি মান খা জি নগো সে গজার জা গই ফাইমানি তাবু খাই অর মা ফাইলে খেনালা
2: কক বাবো ন তা অর খাই গসং নি চুকলি টং নাই আং খাই বা কবগুই তুবু নাই কুসং নি খাইবা বুমু থাংনাই দাংনাই খাইবা অকলা সানাই খাইবা পক থাং কথা
4: সং খাইবা দুই সারকা কুসং সং খাইবা আরম খা আ কুসং বাই কুসং নি বিহি থঙ্গি টমানি ইয়া হাইলে এই বাছই কক ন হাই রখাই তা সাদিফিয়া নং নি কসার জাক বরক ন সং দা তুবু
2: নরক থাঙ্গি তুবিয়া ফানো বেলুগি তুবু খাতা এ আতা থারা নিনি নগরাইন নং নারেগি মানিয়া অমানো এরেং এরেং বুঞ মাজার তা বেদ দিফিয়া
3: আতা থারা আতে বাসই খনা দি হিঞ্জা তিঙ্গু তিনি ফুঙ্গ আং নং নি নগ থাঙ্গি সগই খাইন নরক বুখুং নই ওয়ালাই টংলাই মানি নগই দি খনা বলে
2: তামনি বাগে আব
3: লিগে লাগাইতে সাফ সুতরা টংলাই নি বাঙ্গি নতা
7: আবো খেই সুঙ্গ আজলাই বাই কনই থাঙ্গই নগই খে
2: লুত্রুপুত্রু খাদ্রং বাদ্রং আবো বড় টং।

0: সলুক টংলিয়ানু
1: আচ্ছা রক লামথাই রক তে নিং খরময় রক আবর কিসানী দাঙ্গি টংখাবো যে সৈমানী টংখানা বলে
2: ধীরে ফয়জা অববা নরংনি তমুসি বলে
0: আতা থারা বিয়াং বিয়াং হদব বারনা তানা জিফিয়া
3: তাম হদব বারনা হা তাম হদব বারনা হিনি সাইদ
1: খানা দে বাসাই চা আতা থারা নরনি নক লিগে লাগাইতে মুনাম সুনাম সাব টংমা নাই যে সৈগ্রাইয়া অফিসারক সৈমানা নাহাই যা মাইমি চালাইয়া থাকছিনে হিনি সে টংমানি যে সালাই খুগলাই আতা গজং নক ফানো চারিওয়ান হিনই তুই ফেমানি তা মাবা উল্টা চুনো বা মাজরা বেরি টংলাই
2: তাবো খানা খানাবলা আতা থারা ধীরে আবু নরক ব্যাপ্যাং গরংলাই যাক
3: বেথায় রক বড় খাইবা থাংব থাংগিয়া হিমনাবো নাংলিয়া থারা বুট খাইবা অফিসারক নক গসারি টুবু খা গসং খাইবা সংক্রব খাতা তাবু
4: বাসিনি নাবো বেলেন চাইয়া কক নংবু ফুরতে তামনি বাগৈ সুপারভাইজার সঙ্গ গসারি টুবু আ কক নত গসং সাইমানা কক গিয়া
2: আ কোন আসুম সাসে সুরঞ্চং ফাইয়েই সাপাইখা চিনি নগ অফিসার রত্ন কিসা মাইসার নানি মাইমুই রক্ষাই ব্যবন সংজাগা কোজাকফু মুংসা খাইনে রক নাংরিয়া হানাই হাইকে বা সালাই ফাইজিতা হানাই মাস হাকাবলে আবো সে তামনি বাগাই আনো মাজারে পেরে মা তম্বা এই ফৈস আশুকে সানানে নাইয়া টাংনা খেবা অগলা চানা খেবা পকথা বরং আশুক নুন ফৈজাল সুরকা ওয়াশনা গুদনা মঠুরু ইরখৈ তামুংস
4: এই
3: নিঙা আর তামো কেবেন কেবেন গিত হ্যাঁ কড়া রাসা নর রাঙ্কিনি
1: হাই কো বাস হাই কো তংখুদে হাই নর কাম তামুং লাইমা কলাই খা হ্যাঁ
3: কোন দি আর তা কাসুদি আংখাইবা আইসুক বাসা ওই মাইমুই সং না নর খাই লাইটি সাকে লোন রিজাক না
5: তামুং লাই কি আবার তামুং লিখ তংবা গ্রাডি তাবু কেব ককতে ছাড়ে সুরন নং সিমিন সাবি খনার গ্রাডি আনো তামুং লামনি কক খাব
0: দা মাস্টার কক নো ফলা গেউই নাংমানি কক নো সাসিনে
5: সাদি নামনি কগ্ন সাবি খনার গাড়ি
0: ককে তিনি ক চিনাতা থারানি নগ সুপারভাইজার ফাইমানি ন তুই ন কক বাংলাই মা কালাইও
5: সুপারভাইজার ফাইমান তুই তাঙ্গি কক বাংলাই কালাইখা
0: আতা থারানি নগ মাইমুই রক সঙ্গই তিয়া রুঞ্জা আবসে বিনি নক বেলাই খে রুবুরা বাইতেই বাহির খাদ্রং বাদ্রং উংজাগৈ সুপারভাইজারনি বিহিক বাই সুপারভাইজার মাইরক চানাসে সৈলিয়া
5: উলকে
0: সঙ্গী পাইজাক তিয়ারসে হিংকাইবা যং ন ওয়ান সুক লাই ই কতাবু আতা কসুনি নকলে বেলাই কে সাবসুত্রা হিংকাইবা বিনি নকফান হ সার ওই রহরসিন হনিনাই অরন সার ওই রহ লাইকেতা
1: ই হাইন সুপারভাইজার সার ব আতা কসুনি নক ন বেলাই কে সাবসুত্রা তাই খুমনি বাহির জিব জিব অংজাগৈ বুহুং নে বেলাই কে বলাই লাখাতা
0: বলাই মানি সিমিয়া থাংনানি সগাং আতা কসুং বাই বিহিক বাসিনো বং নি অফিস নি সাবসিটি গনাং মুংসা সুক রুনানি হনই সাওই কলাংমানো তুইন তাবুক ইক আতা থারা বাই বিহিক বরক বুকুং নই জলি জাগৈ অকক বাংলায় তা দা মাস্টার
2: আং সে সুবার বাই জন্য কসারই তু নাই মুংসা সুক রকদা সালই মানলাইনো হনই আবব আনি বাগিয়া আনি ছাইছুন বাগিয়া কামি লুকু হামকারিনি বাগিছে
3: হাইনি বাগিনো আংখাই আইচুক বাসাওই সঙ্গই সুগই বেবাক নতিয়ার খাই টংবাই মানিতা আবসে হাপাই লাইদ্র শিকো তোমাবো অংলাই আরলিয়া গজং সঙ্গি নগসে মাইসালা সিনাই হেনই আসুক নি মাইমুই রগ্ন তুবই মা ফাইলাই খাতা
5: হংখা হংখা নরক তাই কেব সারে নাংলিয়া আং কাহাম খেন বুঝি পাইখা তাবং নরক বেবাং ন কাহাম কে খনাবাইদি লামাও আং সুপারভাইজার বাই মালাই বুখা মালাই বিনি ফাইমানি কক রগ্ন বেবাক ন সাওই খনারি বাইখা
2: তামরক সালাংখাসা মাস্টর নন
5: সালাংখা নং নিনি কামিনি বাগৈ যে এপ্লিকেশন রিমানি আবরক ন ই খেবেন ক্লাই রেজাকসিনা হই সালাঙ্গো
2: কাম কক
5: তাই কাইসা হংকাঙ্কে ই ক থাইসিঙ্গ নরক যে সামানি গসং নি নক নি কক আবন সাগাতা
3: গসং নি নক নি কক নক তাম সালাংখাসা মাস্টার
5: গসং সং নি নক ন বেলাই কে সাবসুতা তাই মতম সতম উংজাগৈ বন সাবসিটিনি মংসাজক

0: 아니 레시나는 아노 사이 깔랑카
1: 앙보 그승 성인 녹노 저라트이 동톡작 수카노
2: 아따 타라니 녹어 앙 풍어 탕이 누구 캐노 마시마 사카보롱노 뭐라고 부흥느니 리길라가 이때 무남 사람노 뛰노 꼭 방래 종라유 앙 소고 들어보
1: 저더니 살래 소파르바이저니 비히 뛰는가니 나이프루 봉니 알로 떠는 누구이 대봉작하 로타 흔히 봐보 로타는 또 소리 동시바
2: 흠 봉니 알로 따 후자야 비시 부스 생하나 또 불러 캄지 부티노 솔리토 하다
0: 에이 아보노 아따 타라 그나데 흔적도 인고
3: 너 사디
0: 버러 길랑마와 삽수트라 벨라니 도로코 삽수트라 똥캉케 버카 똥통마 마누 버카 똥터케노 사문카함 응고 왕소마카함 왕속자고 버카 스라이 스라이 인카에 베벡노 스라이 스라이 인나이 하니 바기노 슈퍼바이저 니 너고 카바타자글리야 그승니 নককে খাসং মা মানজা গই থাকা নখলা নকবাড়ি নকসিং তাই মানেখনি রপন সালব্রুম নকসং কুপুর খাই খাতিউই থেবই তনিনা খাইদি নগানা রগ হামুং সিনিয়া খুমর কাইদি খুমনি বাহাই বাই মতম পিরি তন্ডি হাকেসে জেসা বরক ফান জেসুক ল্যাংমা ল্যাংসা ফাই হাফাইকে খাসং মা মাম ফাইও নং আংমন ল্যাংমা রক বগই তাই বখা হেলাংসাই টংনাই নরক আবাখে ওয়ালানেন ককরই যে উংমানে কাহাম নংখা নরক ব্যাগবাগ নিনি সিমি সুমাইচে তাংসিদি সাবসুত্রা মতন সতংখে তঙ্গই বাইথংনি বসাক তাই বখান কাহাম তনিদি আবাহাখে নিনানি লাংমানব তং কলক খাইদি ওংখা গদগমা সালরমই নরক বাই অকক রগ্ন সানানি হই তংমানি তিনি জরা মানখা সাওই খনারুই মানখা আসক ন আংতাবো হিমরাকা নাকাকে উলগ তাইসা সালাইফিয়ানো থাকা খুলুমবাইকে দো
3: দো মাস্টার সাহেব নাংমাং কক সাইক লাংখা

সিংহ জরাও খানা লাইকিয়া বেলাইন খানা তক রুচাপং তাকু কলন্ত জমাতিয়ানি খরাঙ্গ খানা তক রুচাপং দাল বিদাল পান্দাও চিং রুচাপং ন খানা লাইনাই পিয়াবা চিং তিনি আলাই দেখাই জোদা পান্দা থাংনাই দিবরনি দাম সাও বপহাই পান্দা হাঙ্কে চিং যতন সাওইমান ও তাল এবা ও জুন তালনি শাল নৈজি সা শালো হায়ুং যোগা শাল পালাই যাক তে বিশে ব্রুম ব্রুম নেহাইকে তাকলাইব পালাই যাকাই চিং যতন শিও সাওইমানো আও চিং যোগা ব্যায়াম খাইমানি আব চিনি শাকনি বাকে বেলায় খেন গাহাম শাক গাহামকাই তনি থানি ও যোগা বেলাই নোনা গগু আবনা তৈন জুদা খাই আলাইদা পান্ডা চিনি অরতিনি থাকাই দাল বিদাল পান্ডাও হাইনি বাকে নরক পান্ডা ন জয়াউই কানাই দি চিনি শাক ন গাহাম খাই তনি থানি ও যোগা বসুকজরতে নাঙ্গুক দং তে চিং চিনি শাক ন গাহামকাই তনি না হাঙ্গাই যোগা বসুকজরতে খাইনানি না আবরক নতেই ন আড়াইদা পান্ডা থাকাই দাবক দিবরনি দাম সাম আপনি বাকেই নরক পান্ডা পায়ের শাক জরা ন খাই দি হিঙ্গে ফাইদি অজরাও চিং খা লাইনে রেচা পংতাং সা আপনি আগুলো খাইনো চিনি আলাই দেখাই যোগা নতেই শাক গাহাম তনি থানি ও যোগা বসুকজরতে

0: Bini sini kogbo thumangka kaham tongna ni baginyai. Bini lamangka yoga hekba yoga bea. Tai obono tine tini kokshanan bagai sini studio mangka mungunang yoga therapist hekba wellness expert taku Shumon Debrama. Takuno lamsugu tinin pandawo.
1: Jotono khulungka tei belakheno hambai chini host dara kishunno.
0: Belai hambai takungno pulano ani kaisa sungna musumani belakheno an bukhao kasai phekya tabuk sung chini barabai sing joto jagan khanao yoga hekwa yoga byam okokhlen sung khanao phiamba tongko songongni khokti o yoga le tamo buni nahar mung tamo obotam kaisa exercise khalai mani da hekwa bini tamo philosophy to
1: so yoga nikok shana thangki obo belakheno kasam kaisa traditional practice of shana inke 5000 BCE before Christ era nishimi abo wanshu jag abo start on kha belakhin abo ancient practice inke yoga ni bishingo tamo tamo tong inke aroshimi exercise simia abishingo shak kaham tongna bagi kha kaham tongna bagi kabangma techniques tongo inke abo bhai ke abo boron shimi bhai ka abo amuni ukluga kologma philosophy tongo first je archaeologist tong borong man kha abo exactly shonang muitu gurui but jefuru nini harappa sanskrit
0: harappa sobota
1: hi abo jefuru naitu ja kha afru arobo harappa je sobota bo gana kasam hinke aro borong jefuru naitu kha arobo borong yoga ni je pose rong omuni je sculpture strong aborong man kha তো অবন সিমি আইডিয়া খাই গেছে যোগা কেসা কসাম কেসা মানে ট্রেডিশনাল প্র্যাকটিস তেই চুং ঋগ্বেদ ঋগ্বেদ নো যতন সে ওল্ডেস্ট স্ক্রিপচার চুং অতি হিনে ওয়ান টু জাগো অ ঋগ্বেদ ও যোগা নি মেনশন তো তো সানা থাকে অব যোগা তাপু নিক গিয়া অব যোগা অব প্রাচীন এখানে এনশিয়েন্ট কে অর এক্সারসাইজ সিমিয়া আর কবাংমা টেকনিক্স তো টেকনিক্স খেতাম তাম পতঞ্জলি যোগ সূত্র যে পতঞ্জলি ঋষি পতঞ্জলি বিনি যে যোগ সূত্র পতঞ্জলি মাসা ঋষি তং মানে বা যোগানি যে টেকনিক্স তং মানে অবন যত 196 সূত্র বাই বড় এক্সপ্লেন খাইকে অব কাইসা ফেমাস সূত্র তো অ সূত্র নি বাতি খেতাম যোগস চিত্ত বৃত্তি নিরোধ তবু অ যোগা চিত্তবৃত্তি নিরোধ আবো তামো সানা থাকে নু অবন শাক কটমা কাইসা বই সুইমা নাই কাইসা ড্রপ অফ ওয়াটার বিশিঙ্গ নো সমুদ্র ন দায় খিপ গাতে হিনি চংসিডি সো যোগা চিত্তবৃত্তি নিরোধ এবং সিম্পলি সানা সানা নিঙ্কে তাম সানাই যোগা খাইকে চিনি যে বখানি যে চঞ্চলতা যে চিনি বখা তাবক ফুং শারিক নাই তাম অং তাবক চামানি কক মানছো কি তো তেকিচা কয়েক মিনিট পরে চুং তাম খাইনা চুং আয়াং বেড়াই নানি বখা ন চুং রমি মায়া বখা আবো হাই না মখরা হাইকে ইয়া বাগরুম বাড়ি তো
0: বখা তো কাইছে নবার হাই না
1: হ্যাঁ অবন
0: বখা ন রমি না না মানে নবার ন খাই না
1: অবন খাইছে মায়া কে পতঞ্জলি নিয়ে সূত্র ব যোগা ন ডিফাইন খাই গা যোগা নি কেবাং মিনিং ফাই নাই তাবুক পতঞ্জলি যে ডেফিনেশন রি থাকা যোগা চিত্তবৃত্তি নিরোধ না যোগা কে যে যোগা খাই মানে কে যোগা সাকে তামা যোগা নি বিষয় কেবাং মা ফাইও আসন ন ফাইও আসন খাই মানে যে চুং ব্যায়াম হিনি নু গছরা রং ব্যায়াম খাই মানে অবো ভাইও প্রাণায়াম হিন মানে অবো ইনকে লাম যে চুং হামা না মানে ও হামা বাই প্রাণায়াম বিশিং যেমন অনুলোম বিলোম নারী শোধন আদি হাই কেবাং মা ব্রিদিং টেকনিক তো অবো বাই বচুং বখানো কোয়াইট খাই মানো
0: কন্ট্রোল খালাই তো
1: কন্ট্রোল খাই মানো তেই বন্ধ তো মেডিটেশন তো আদি হাই যোগা নি বিশিং কেবাং মা ডিসিপ্লিন তো অবো নো খাক নই টু পার্ট ডিভাইড খাই মানো ইজিলি তবে বড় সিম্পলি সানাই অ পডকাস্ট অ যে চিনি শো চলিত মানে অবর আধা ঘন্টা বাই আঙব যত এক্সপ্লেন খাই মাঙ্গালাক সিম্পলি চুং অব সিনা হিংকে অতি নিচ অংশটি কাইসা তঙ্গ শাক ন কন্ট্রোল খাই না বাগে তে কাইসা টেকনিক তঙ্গ চিনি খানো কন্ট্রোল খাই না বাগে
0: শাক ন কন্ট্রোল খালাই না বাগে তে
1: খানো
0: খানো কন্ট্রোল খালাই না নি অ কাইনি মেলবন্ধন নঙ্কা চিনি যোগা
1: যোগা
0: অব কি সাইন্টিফিক
1: সাইন্টিফিক হব
0: সাইন্টিফিক
1: হব
0: একেই অসাগরবতে কাইসা সিনামো জমানকে বাহ অমত বেলাই চিনি সাইন্টিফিক গানকে তো তেবো

0: সইছে মুম্বাই কদাল যাক নাকি তো ছানা নিল ক করে সঙ্গনা মসং মাকে অবশ্যই যিনি শাক বখা তাই ছিনি ফলা ও কাইথেম বাইন সং গরম যা তাবংনি অ জরা ও কর্পোরেট জরা হনজাগু পাঁচটা আইয়াম না নয়টা পাঁচটা নি জরা অফিস নয়টা পাঁচটা ও খাসি লাই তুম লাই
1: 95
0: ও হাই বিজি লাইফ ও ও ইউগা বসে যত নাকু
1: বেলাই কেন
0: তাই অবত যে বনি চিনি যে বনি যে হামকরাই বা বনি থিং আছে যে বেনিফিটস রকলে তা মত
1: সাইদ অবনা সাইন্টিফিক্যালি তাবু এক্সপ্লেন খায়নো লিসেনার্স রং ন যতন কয়ু নু ন রং অবনা কাহাম কে খানা দি অব লজিক্যাল নাংজানাই আং যে তাবু কক সানাই তাবু তামং নাই দি যেফরু শাল পাও আপুর তামং চিনি যে প্রকৃতি চিনি নেচার যত চুং ফুঙ্গেন বাঁচাও বড় গন্ঠুক যে তগং থুক যত প্রাণী রং রং সিজাবায়ু সানজা হংখে বা হরংখে যেন থুনা নাঙো তাবুক নি যে টাইম চলি দো মানে আরো তাব চুং তাব তামন নু চুং নুগ যে হর কুথুক চুং থুইয়া মোবাইল সেবই দো এঙ্কে অফিস থানা নি এঙ্কে রাং ইনকাম খাইনা নি খাচিগলাই দো সেমি বখরক টেনশন দো গবাং মা যত বরনি লাইফ ডিফারেন্ট ডিফারেন্ট টেনশন দো এঙ্কে আবো তামো অং চুং অবন ওয়ানসুগি দো বড় রং বাই যে অ্যানিমেল রং বরং বেশি ডিফারেন্স তা বুকতামো নাই না এঙ্কে বড় রং নাই দি বরং রং ইনকাম খায়ো নক তাঙো তামো খায়ো এঙ্কে বরং ডিফারেন্ট কাইন্ড অফ টেনশন দো বাট নো যে তক রং রুমানি যে অ্যানিমেল রং রুমানি বরং নদী করি বরং বাঁচাবো বরং নিজে চামানি চাও আমার পরে তিসা বরং থাঙ্গি থুপাইও তাও যে টেনশন দো মানে ও মানুষ বরং নি বেশি নুগো সো চুং যে প্রকৃতিও দো না এঙ্কে টাইম নি লগি চলি না না নাই টাইম নি লগি থাঙা না নাই শাল পাফরু চুং মা বাঁচা নাই এঙ্কে যেফরু সানজাও নাই তেরাপ তেরাপ খে চুং ডাকি ডাকি চাই চুং ছোনা নাও ও টাইম বাই চুং তঙ্গা হিংকে তেরাপ তেরাপ খে চিনি বডি নি যে ক্লক তং মানি চিনি বডি নি ক্লক অব হানিয়াওই থানাই সো আপনার সানা থাঙ্কে আগে থেকে এক্সপ্লেন খাইনু যে সায়েন্স শিব বরং সাইমান নাই যে চিনি নার্ভাস সিস্টেম ও নার্ভাস সিস্টেম ন তাবুক টু পার্টও চুং কাইনি পার্টও চুং আন্ডারস্ট্যান্ড খাইনু অবকে সিম্প্যাথেটিক নার্ভ নার্ভাস সিস্টেম অ্যান্ড প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেম সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অংকে ফাইট অ্যান্ড ফ্লাইট তো তামো ফাইট অ্যান্ড ফ্লাইট আমি এক্সপ্লেন খাই দো তাবুক চুং জীবক নুখা কেবা চুং শুই বাই রিফ্লেক্স জাখা আবার তামং চুং ধীরে জাগে চুং খারো অটোমেটিকলি নু আজক ফোনে তংলি থুনা মুচুং ফোন তংলি যেহরু নু সাইমানো যে বিপদ ফাইকা আবারও ব্রেন কাছে সিগন্যাল দিব চুং আবারও চিনি জান্ন বাজিলে না বাকে চুং খারো সেম যেপুরো হরং চুং আপুরো তেরপরে মুখ থ্রি মানো অবাঙ্কে প্যারাসিম্পেথেটিক সিম্পেথেটিক হিংকে নন অ্যাক্টিভেট খাই দিও অ্যাক্টিভ তো ন প্যারাসিম্পেথেটিক হিংকে নন রিল্যাক্স খাই নাই
0: রিল্যাক্স খাই
1: সো তাবুক যে সরি 9 to 5 জব খাই নাই রং বরং জব খাইকা বাট বরং ফুং আছে যে রেবা চালিয়া হিংকে মাইন্ড গবং মা টেনশন তো যোগা ব্যায়াম রং আবরং কোনো খাইয়া জাস্ট চাও হিংকে টেনশন খাইও রাং আজি নানি অবশ্যই ওয়ানসুগো সেই নানাতে ওয়ানসুগো অতিকে তামং নাই ওয়ানসুং মাং তো ওয়ানসুং মাং তো হিংকে যে ব্রেন নিচে যে নার্ভাস সিস্টেম তো মানে বিনি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হই তংসি নাই হিংকে অব তুমি সিমি তো নাই ব থুনা মুচুং গেলা খরম ফন
0: ককে আরো বনি অ্যাক্টিভ হই তংকা মানে বিনি থুনা নিপাগে বা বনার রিল্যাক্স খালাইনা নিপাগে ইংকে মনে আরো অ্যাক্টিভ হই
1: অ্যাক্টিভ অংলিয়া তামো ইংকে ভাইকে সেরাম কাবো বিনি লাইফস্টাইল বাই সেরাম কাবো যে মানে খাইকে বডি রিল্যাক্স মাইন্ড রিল্যাক্স হং নাই বা শাক রিল্যাক্স হং নাই নিন গাড়ি নো রং ছিটি নুন গাড়ি নো চালক মাং তো বা বথা গিয়া নো ইঞ্জিন নিনি অন খাই যাক ইংকে ইঞ্জিন নো কুল ডাউন খাই না নাও চিনি শাক বিশে অনে প্রকৃতি তামো শাক আবা শাল পাকায় মানে তাম বা অ্যাক্টিভ অংখা হরংখা মানে তামো চুং তাল নুগো শাল বাই তাল শাল সিমি পাই তংখে তো যত খাম্বাই নাই হ্যাঁ ইংকে চুং ও প্রকৃতি বাই ও টাইম বাই চুং মা থাঙো ইংকে বড় রং তাম খায় চুং বিশুং লুপ ফাইকা যে রাং আজি না নাং নাই ইংকে চুং ও সিস্টেম নো পঙ্গি থাঙ্কা ইংকে চুং ও টাইম নো যেফরু ফলো খায়া ডিসিপ্লিন নেঙ্গে হিংকে চুং চিনি বিশিং নি যে ন্যাচারেল যে সিস্টেম দং মানে ও সিস্টেম হবো যে নার্ভাস সিস্টেম হবো ন্যাচারেলি হবো ফাংশন খাই গেলাক আপুরো থুনা বাগে চুং হি বিথিমা চাও

0: চিনি হরমোনাল ইম্বেলেন্স চিনি ডাইজেশন প্রবলেম ফাইছি নাই সব বড় ফাইকা লাইফস্টাইল লাইফস্টাইল লাইফস্টাইল ফলো খাইজেগলি আহি কেনে নার্ভাস সিস্টেম নষ্ট খা অবা নিন বেশি ন তং মানি
1: অজাগান ছেগা ইয়াক কাকনা বাগি যোগালে বাইকে ছুবাই মান
0: সো যোগা ও ফাস্ট মানি ন ফ্রুং জাগো ফাস্ট স্টেপ ন অংখা আষ্টাঙ্গানি বিশিং এবং আষ্টাঙ্গতাম এবং আং আষ্টাঙ্গাঙ্কে আটটা স্টেপ এইট স্টেপস যেমন এক্সাম্পল ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি নি ক্লাস এইট জোর আতে ইনি ওয়ান ছিকডি নুং ডাইরেক্ট ক্লাস সেভেন এইট থাঙ মঙ্গলাক স্টেপ বাই স্টেপ থানা নাংনাই হিঙ্কে ক্লাস ওয়ান বাই টু নু পড়ে নাংনাই ফার্স্ট হিঙ্কে অব অর ফ্রুং জাগো ইয়াম নিয়ম হিনি সাজাগো ইয়াম নিয়ম ও এইট স্টেপ ন সাও আষ্টাঙ্গ আষ্ট মিন্স eight atta anga means limbs ongsho
1: ongsho
0: inge up fast fast or discipline nung sringna nang nai discipline tamasha jeng nung phungo bajana nang nai time to time nung jem phung aidor ba sakha bajai nang fresh ongkha morning walk khaiga ambre nung healthy breakfast khaiga je borog ob khaya je 9 ta 10 ta 11 ta 12 ta ba basakha bo chele rong sinai বল লেট বং সিনাই বথাং কসানাই ইভেন ফ্রাস্ট্রেশন সংনাই বিন অফিসে সামং ব জাগলাক যে বরক ডিসিপ্লিন নং গলাক ও ইয়াম বাই নিয়ম তাম খাই নন ডিসিপ্লিন সামনে নি বিষয় গাইসা চুং অব ডিসিপ্লিন সানাকে চুং যে সোলজারস রং বরন চুং নুগো যে সোলজার যে বিএসএফ অং টু ইন্ডিয়ান আর্মি অং টু থাঙ্গে বরন তাম ফ্রং ডিসিপ্লিন ফ্রং জাগো বরং যে বরক ডিসিপ্লিন অং গলাক বরং বিশেষ তাম অংনাই বরং লেজি অংনাই চামানি নুমানি টাইমিং অংগলা ওই থাঙ্গি সেম নি নার্ভাস সিস্টেম হাইমাঙ্গি থাকছে নাই হিঙ্কে নি কনস্টিপেশন অংনাই টয়লেট ক্লিন অংগলা চাই হজম অংগলা আব সালসা বাই অংগিয়াত
1: কিসা কিসা ত্রুক ত্রুক
0: ত্রুক ত্রুক খাই
1: তিনি কিসা খানা কিসা বাকি না বাঙ্গি থাকছে নাই হিঙ্কে ও জায়গাও যে নং সাংনা স্টাং
0: আষ্টাঙ্গ
1: আষ্টাঙ্গ আর বিশেষ অংকা শুধু নিয়ম সিম ফরম
0: যাবে অতিয়া আষ্টাঙ্গানি ফার্স্ট টু স্টেপ হিঙ্কে ইয়াম নিয়ম অবশ্যই ডিসিপ্লিন ফ্রুং জাগো
1: ডিসিপ্লিন টাইমলি থুনানি টাইমলি চানানি টাইমলি বাসানানি
0: গেনি নি ব্যবহার নি বিহেভিয়ার যেমন তাতাল কক নুতা ছাডি নং বুইন এটা ঠকাই দি বুইনি মানিনতা খক দি মোরালিটি ফ্রুং জাগো
1: আচ্ছা আপনি ইয়া গলকে
0: আপনি ইয়া গলকে নি ফার্স্ট নি ইঙ্কে নি নি বিহেভিয়ার বুইনি থানি বাহাই নেন বাহাইকে বুনি লগে বিহেভ খাই নেন ব্যবহার বুনি থানি বাহাই সেকেন্ড স্টেপ ওকে নং নিজিন বাহাইকে নাই নং নিজিন ক্লিন তং না নাই কমাম বরক তং নিজিন ক্লিন তং গা ক্লিন তং মানে মানে তুকু মানে সাবান ফুলি তুকু কে সিমিং গা শ্যাম্পু ফুলি তুকু গা ফাতার সিমিন ক্লিন খাইও নং তা মোচা নেন বিশিং নব ক্লিন তং না নাই ইয়ে তাবো নিচুং কমাম চারাই রং নগো ফাস্ট ফুড রং যাও বরং কোনো নলেজ করি প্রসেস ফুড রং যাও কবাং মা প্রসেস ফুড চাও ন্যাচারাল ফুড চাইয়া ও প্রসেস ফুড চাওয়া পরে

0: 40-50 নি যে বরং নি কম্পেয়ার খাই কে বিনি বিশিং
1: মায়া
0: ফ্লেক্সিবিলিটি মোবিলিটি ক্রিয়ং থাং একদম বাট নং যদি যোগা খাই থাং খে নি নি সেম মোবিলিটি ও মেইনটেইন থাং নাই আং 38 আনি এজ আং তাও ফানো চরাই রং হাই যে এক্সারসাইজ খাই মানো অবরং খাই মানো বাট আনি এজ নি ন আলগা বড় রন নু নাই নাই দি বরং অবরং খাই মাইয়া কে বরং কবাং মা
1: আসু কাং কে বাসা না
0: বাসা মাইয়া আসন খাই কে তা মং নাই নি নি শাক নি যে বিমারি রং অব তংগালা শাক নি শাকনি বিমারি রং নিনি মোবিলিটি ফ্লেক্সিবিলিটি অবরং কাহাম তো নাই এঙ্কে যে ফ্যাট রং অং মানে অবরং বং গলাক
1: তাবু যে বিজি লাইফ নি জরাব আর 9 to 5 জব নি জরাব জরা করি অ জরা করি নি বিশিং বুদা খাই মানো
0: খাই মানো আং ইন্টারন্যাশনালি ইয়োগা ফরুং গো সো আং আমেরিকা দেন লন্ডন তে ইন্ডিয়া নি যে মেট্রোপলিটন সিটিজ রং দিল্লি গুড়গাঁও মুম্বাই গোয়া যত জায়গাও আং অনলাইন তৈ আং যোগা ফরুঙ্গো বরক রং যে শিও যে এডুকেটেড বরক রং বরং অ লাইফস্টাইল ন অ্যাডাপ্ট খাইতম বরং শিও যে আবার সালসা বাই অঙ্গলাক আবার ডেইলি প্র্যাকটিস খাই কে সঙ্গনা ফুঙাজি জেরি বরং বাঁচাবো বরং সেম 9 to 5 বিজনেসম্যান রং বিজনেস উইমেন রং বরং আনির লোকি অ্যাসোসিয়েটেড দম কে বরং ফুঙাচি জিরি বাঁচাও কেবল 5টা বাঁচাও কেবল 6টা বাঁচাও প্র্যাকটিস খাইও বরং হিঙ্কে যত ধানি 24 আওয়ার্স নতম তাদের খানা কাছে জাগাও থানা হিঙ্কে যত টাইম রি মানায় পিকনিক খাই দিই আদি খাই দিই যত বড় টাইম রি মানো নিজে নি শাক নি কক নিজে নি হেলথ নি কক যেহুর ফাইও চুঙ্গাফুরু স্যালারি থাঙো অবব কাইসা অভ্যাস হই থাঙ্কা চুম্বুফুরু সিরিয়াস অং যেহুরু চুং সাইমান খা আনি অতি অংখা বিমারি অংখা মাসা বড় নি টিউমার অংখা আফুরু হিঙ্কে চুং যে সাও অতি ন মা খায়ো রাং খিমনা বাগে আফুরু কে রেডি
1: এত কষ্ট খেলাইনে রাং আজিব খিমনা ফুরকে কলাই সাখেন খিবিরি হর
0: সো অব নাই না মানসিক না নাইকে চং শীতিতেই সে বিমারি ন চং রিহিন অ যোগা ন অব ন ফুরুঙ অ্যাক্সিডেন্ট অং নানি সেকাং ন ভাইকে নিজে ন বাঁচিরি নাই ভাইকে ও বিমারি রং ন যে ফিউচার ন মানজাক নাই অবন ভাইকে কাশুই মানাই তাবুং নি সিমি চুং রাং নি ব্যাপারে বেলাই খেন চুং ওয়ানসুগো চুং ইনভেস্টমেন্ট রং খাইও জায়গা জমিন পাইও চুং এসআইপি রং হ্যাঁ চুং সেভিংস রং পদ্রিপদ চুং রং ইনভেস্টমেন্ট খাইও বাট চিনি হেলথ নিশাগাও চুং ইনভেস্ট খাইয়া যে ফুঙ বাজায় কিছু সা আং ব্যায়াম খাইকা কিছা প্রাণায়াম খাইকা হিঙ্কে চামানিব কাহাম খাইকা চুং ঠগনি মানি রং যে কথক মানি রং মা চাও জাস্ট এক্সারসাইজ সিমি খাইকে অঙ্গলাক কেসা কক ইয়ম নিয়ম নিবিসঙ্গ নাং সাইরি যা আর বিসঙ্গ চামানিব ফাইও চ ক্লিন চানা নাং নাই ন্যাচারাল ফুড ন্যাচারাল ফুড জাস্ট এক্সারসাইজ খাইকা হিঙ্কে যা যে মানো অব চা খাই আগে ইঙ্গিয়া তামো যা চানা নাং না হিঙ্কে ন্যাচারাল ফ্রুট ন্যাচারাল আনপ্রসেস ফুড চানা আনপ্রসেস মানে তামো যে প্যাকেটিং খাইজাক নাই মানে রং তারপর প্যাকেটিং খাই নাই মানে যত ন মানো বিস্কিট নিসিমি নুডলস নিসিমি হ্যাঁ কোল্ড ড্রিঙ্ক আবার যত প্যাকেট নিসিমি ফাইকা আবার নেচার নিসিমি ফাই আবার নেচার নিসিমি তামা ফাই নাই না থাকে মুখিতিং রং ফল রং তাবুক আলু রং যেমন ফাইও বাট আলু তো খতং চাই মেয়া অবর রং ন চাই মানো অবন রুগি চাড়ি বাট অবন চুংতাম ডিপ ফ্রাই খেয়ে চাও অবর দিস চায়া যেসু পান মানে লেস প্রসেস অনা না না বেশি প্রসেসিং খাইয়া
1: চিনো তো চিনি তিপরা তো কবাং মানো মুখিতিং রক মান তো গো আবনে কারিনে ফল নি কক সাদা থাঙ্গা কে তো থালিক তো অ্যাভেলেবল না মান তো থালিক রক চাই মানো
0: চাই মানো যে সিজন যে ফ্রুট ভেজিটেবল মানায় অবন মাছা নাই তেই নাইটুক দি তাবুক বুই কবাং বরক সঙ্গনা তাবুক তো যে মুখিত রং ফল রং মান মানে অবরং তো পেস্টিসাইড ইউজ খাইও কেমিক্যাল ইউজ খাইও ডেফিনেটলি ইউজ খাইও হিঙ্কে নি নগানো কাইদি নং চিনি বড় রং যে পাহাড়নি তু ফাইমানি হুকনি তু ফাইমানি ও মানে রং নাইতক দি নং মাগনা তো নগ আচুগি আচুগি যত মান গেলাক নং এফোর্ট রিনা নাং নাই নিজনি নি হেলথ হিঙ্কে নং বাজি রিনা নাং নাই আবার নিনি রেসপন্সিবিলিটি
1: নিজনি সাক কাহাম তংনা বাগে বাইথংনি সাক কাহাম তংনা বাগে বাইথংন সাইথংনা মান নাংনাই
0: 100%
1: বাইথংন সাইথংনা নাংনাই ইনকে অ জাগাও জি বাক্সা বাক্সা সাও জি বিমার ইনকা ইনকাকে বিমার মান জা কোলংকে কবং মা খালাইনা মুসুঙ্গ নং সাদা রাম বসবাইনা মুসুঙ্গ আপ্রকে বুই মহাইসাকে মহাই হামুকা আর বখাইসিগো অ মহাই নারো থাকা অ মাই হামু বাক্সা বাক্সা অ মহাই জায়গা সকায় অংনা মুসুঙ্গ ফান অংগো বা ব্লাড সুগার গুমি থাঙ্গো বা সুগার নি থাঙ্গো সুগার মান জা গুলো হাইকে বা বাক্সা নি প্রেসার কবা নি থাঙ্গো হাইপারটেনশন নি বাগিনে প্রেসার বাড়ি দো বিথি রক মাসা অ জায়গাও কি योगा खालामो बिसिंथि।

0: ni ya fane bisi na tubu jaman ba bubu yuga khala kan ki abo ya fane
1: belaga very good question so buishai mano ja ang to phata ni kunu manchi cha ya ang mai mai cha o nong ni mani cha o jotto abo jama molu ba ani tam gui sugar onkha ani tam gui bp onkha abo ni singo o sina nang nai problem something can come from something kunu phaina hinke abo ni source tong nai অবহাই ন বেরি ফাইয়া নং খাইখা অবাগে নি অংখা গে তাম ভুল আং সাই দো তাবু নাই দি চুং জেফরু মাইরাং নাই নাই জে চুং জেফরু মাই চাও চুং মাইয়াং জেফরু নুগো মাসা বরং নি জে সুগার পেশেন্ট নং চুং নং নাই বি নি মাইরাং ও মাই কবাং মা মুই কিসি সা মাই একদম কিসুগে কিসুগে একদম সাও ওভার ইটিং খাইও হিংকে জে সুগার তামু ইয়ং অব চুং ফার্স্ট সিনা নাং নাই জে সুগার তামু ইয়ং বুইসা বুইসা ও জে চিনি সিমি চাকে সুগার অঙ্গ অতি ইয়া আং ডক্টর ইয়া বাট আং জাস্ট আপনি যে সাইন্টিফিক রিজন আপন আং এক্সপ্লেইন খাই আনু চুং জেফরু কার্বোহাইড্রেট মানে চা নাই কার্বোহাইড্রেট সিক্স সাবস্টেন্সেস অফ ফুড বাঞ্ছা কক বাইঙ্গে সুষম খাদ্য নি চাও রাইট সো তামো তামো তং প্রোটিন ভিটামিন ফ্যাট মিনারেলস ওয়াটার কার্বোহাইড্রেট অতি সিক্স সাবস্টেন্স দো ফুড নি অ শরীর চিনি কাহাম তো নাইকে অ সিক্স সাবস্টেন্স চুমা চানাই এক্সাম্পল চানাইকে প্রোটিন চানাইকে চিন্তাম টকটুই রং চানা নাও মিট রং চানা নাও অবনি ব্যালেন্স রংনা নাই নু টকটি গবাং মা চাকে তাম নাই নু বহক দুসিনাই নে মাংস গবাং চাকে তাম দুসিনাই চিনি ডেইলি নি ডায়েট মাইরাং নাইকে তাম মাই গবাং মা নুগো সো জে সুগার মানখা বরনি রিজন নংখা ডেইলি ডেইলি কার্বোহাইড্রেট গবাং মা ব্রেড চামানি বিস্কুট চামানি চা নু মানে মাই গবাং গবাংকে চামানি তাই এক্সারসাইজ বু করে এগে বহ কটমাখে নংখনাই এগে নিনি ইনসুলিন রেজিস্টেন্স নংনাই চি চিনি যে প্যানক্রিয়াস এনি চিনি গ্ল্যান্ড দো মিনি সামু অংখা সুগার জেফুরু চুং সুগার গবাং মা দাখা মানে সুগার মানে সুগার ও চিনি সিমিয়া মাই
0: চামানি সুগার
1: যে মাই চামানি রুটি চামানি অবরণ সিমিব সুগার মানু
0: নংসা কথা বুনি যে লাইফ স্টাইল ও লাইফ স্টাইল বগে চামু নমু ব ফেরি থাঙ্গ আবন বগে বেমার ব ফাই গে ও জাগাব যে সামানি গাঙ্কে যে তুমুং যদি অবহাই নাই তংকে যে সুগার বুনি তংকা বা প্রেসার ও বিপি র খাই নাই তংকা ও জাগাঙ্কে নং বু আসন নং সাজেস্ট খালাইনাই
1: সো অর আসন বাই সিমি অঙ্গলা সো ফার্স্ট ও আং ফার্স্ট সামানি আষ্টাঙ্গ অরি ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ অব অ্যাপ্লাই খাইন নাং নাই সো যে যে তাবো খাই তং নাই নরং আং যে সাই তঙ অব নরং ফলো খাই নাই দি নরং সাপ্তা কাইছে বাই ন চেঞ্জ নুনাই তাম খাই দি নরং ফুঙ সাল পামা সুকাং ছয়টা রঙও বাঁচা খেয়ে অঙ্গ ফুঙ ছয়টা বাঁচা দি ছয়টা বাঁচাই তুই রং নুং দি নুমি কিছা টয়লেট থানা মজকে টয়লেট থানি আইয়াকে থাম কিছা হিমডি এক দু কিলোমিটার হিমডি যেসব স্টেমিনা তংখে নগ ফাইমা পরে কিসিসা আজুগুই নিনি ব্যায়াম রং খাই দি কিসিসা বিশিয়া বিশ পঁচিশ মিনিট বা স্টার্ট খাই দি অবনি হলো মাইচামানি
0: ব্যায়াম খালাই
1: অব খাইনা বাকি আং তাবো ও রেডিও নি রেকর্ডিং বাই তো আং আছে কাহামকে সাই মাঙ্গালাক
0: হ্যাঁ
1: সবন বাকি সূক্ষ্ম ব্যায়াম নরং ইউটিউব চেক খাই মানো সূক্ষ্ম ব্যায়াম অবকে তাম চিনি জয়েন্ট ন ফার্স্ট মুভ খাইনা নাও ওয়ার্ম আপ চিনি জাস্ট জয়েন্ট ন ফার্স্ট রেডি খাইনা নাও নাঙি ন হাই ন লঙ্কা ন ব্যায়াম খাইকে নেড়াই থানায় এগে ফার্স্ট অবন রেডি খাইনা নাও নি যে জয়েন্ট ন ফার্স্ট তেরা তেরাখে দশ পনেরো বার মুভমেন্ট খাই অবন ওয়ার্ম আপ খাইনা নাও এগে তল ইয়াকি যে চিনি তলানি সিমি শাখা জরা যত জয়েন্ট ন ফার্স্ট পাঁচ দশ মিনিট চুঙাবন মা লুজ মা খাইনা নাও লুজ খাইমানি উলো সে চুম ব্যায়াম খাই নাও ব্যায়াম তাম খাই না কাকটা আং সাই দিব চুং সূর্য নমস্কার খাই মানো বাট বিপি যে তো নাই বরং সূর্য নমস্কার মা খাইয়া বিকজ সূর্য নমস্কার খাইকে বিপি বাড়ি নাই সো সূর্য নমস্কার বর্ণে বাকি মানা ভুজঙ্গা আসন খাই মানো শশাঙ্ক আসন খাই মানো তাড়া আসন খাই মানো ত্রিয়াক তাড়া আসন তারপর মূসাকে বরক বুঝি গেল সো আং সাউন রং কিছা রিসার্চ খাই দি কেবল যোগা ইনস্ট্রাক্টর গানা গিনা তংখে বরং বাই কিছা কনসাল্ট খাই দি অব জাস্ট কাইসা প্রোগ্রাম বাই আং আবো এক্সপ্লেন খাইমা গেলাক আসন খাইমানি যোগা খাইমানি যে যোগাসন খাইমানি অব জাস্ট টেন ফিফটিন পার্সেন্ট সে নিনি মেইন নিনি রুটিন বাইছে নুং হামনাই নিয়ম বাইছে নুং মা হামনাই নুং ফুঙো বাজার দি হিংকে নিনি চামানি মাই যে মাই নুং খাইনা নাংনাই আং তা মাইনি চামানি স্টাইল সাইডে গানা চাই নিজে মাইরাং নখে

0: 80% chung mai nung nai te 20% mui nu ko chini mai rango omno ulta ma khai nai mukhe jeng rang ni 70-80% tondi mai ni 20% tondi te ke sang ke nom phung bai phung sarik je samani aboni basing nung aboni bising nung kaham ke nai di nung joto samani nung chongjak se sau nung kathung sa sa ya kathung ni bising nung tama sana nang nai tama sugar patient ne kisi sa alga diet ong nai nung khira rong sai mana kathung mani je nung sai mano je jani bising sugar kroi o mani sa di abo sugar ni pe sugar patient ni bagai enke je alga bimari tong nai borong same kathung ma sana nang nai 40-50% nung kathung mani sana nang nai je kathung mani sana nang nai te 50% nung kumun mane je chongi chamani abo sana nang tabuk je jung sai chong mani joto kumun mane
1: chongi chamani sai tong
0: তাই তে কে চাই কে হর থুমানি হর এগারোটা বারোটা থু নু থুনা নাং নাই সাড়ে দশটার মিশিং থুনা নাং নাই
1: ছয়টা মিশিং বাসানা নাং নাই
0: ইয়েস হেঙ্কে হর নিজে লাস্ট মিল বা দিন থুমানি টাইমিং নি বিশিং টু টু থ্রি আওয়ার্স নি ডিফারেন্স থা নাং নাই হেঙ্কে আটটা সাতটার নি বিশিং নু মাস আনা নাং নাই
1: সুম্বা থুমানি হর নি চাবই খেন কেন ওয়াইসেন রিয়ান ছিলাম
0: এই অবনত কাছা রিজন
1: আপনা রিজন
0: রিজন তামু হেঙ্কে নং মাই চাখা হেঙ্কে নি সামগ্রী নং হ্যাঁ রকা হেঙ্কে নি মাই হবো হ্যাঁ বহু কলাই তোমার ডাইজেশন হং গেলা হিঙ্গে ফুঙো পাশাকে নি গ্যাস হং নাই অ্যাসিডিটি হং নাই
1: তাকে সে সিন জ্বর পাইছো ফাইছো ফাইছো তাকে সে সঙ্গে মন সঙ্গে তাও যে নাইন টু ফাইভ জ্বর নি যে অফিস খালাই নাই আমন কারণ তামনে যে সোশ্যাল মিডিয়া নি জ্বর তাবু লোক রক যতন যে ইন্টারনেট বাই করঙ্গি তো দই থুইয়া নাং সাকা দই থুইয়া অ থুইয়া নি বাগে নে তামু গাকে কবাম বরক না তাবু কবাম কো ম্যাক্সিমাম বরফনি নুকজাগ গদানা সামানি ফিকুং সামানি
0: ইয়েস
1: অব কা ইয়া কাংনা নিকে ইয়োগানি বিশিংতি বাকি ইয়া কাংনাই বো বিয়াম রক্ষা লাগে ইয়া কাংনা
0: অব বেলাখিনো ইজি সে যে ডিসিপ্লিন ফলো খাই মানাই বড় নিবাগে বড় সাপ টাকা যাবাইনো হামি মানো তাবো যে বড় এডিক্টেড অঙ্গি থাকা ইংকে ডিসিপ্লিন ছাই মানো হাই পানো খাই না মুজুঙ্গা বরং যশেক পানো বরং লামা ফরং দি বরং অঙ্গলাগ ইংকে ভাইকে আরন সিমি নঙ্ঘুরি মানে ইংকে সিম্পল যে সামানি নিনি মোবাইল নাই মানে স্ক্রিন টাইম অব খাই না নাই নুন যে মোবাইল নাই মানে নুন ঘন্টা ঘন্টা মোবাইল নাই তো অবন নুন খাই দি যেফুর নুন নাই নি গদানা সিধা খাই নাই দি কাছে অ্যাঙ্গেল সামি নাই দি নিনি যে সার্ভাইকেল রিজন নিনি যে গদানা নি যে পার্ট তো মানে অবন সার্ভাইকেল রিজন নিনি সাবো অবন বসকাঙ্গো কই রিতা নাই দি যে নিনি চিহ্ন

এতক্ষণ শুনলেন FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আগরতলা থেকে, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ, এরপর আবারও আগরতলা থেকে FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান।

আকাশবাণী, খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। G7 শীর্ষ সম্মেলনে শ্রী মোদি সামুদ্রিক জলপথে নিরাপত্তা এবং সংঘাতের বিপদ থেকে নাবিকদের জীবন সুরক্ষিত রাখার জন্য সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধিতে আলোকপাত করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশে ব্যবস্থাপনা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেছেন। প্রধানমন্ত্রীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরুষদের ক্রিকেটের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান আজ টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। সেখানেই বসবাসরত ভারতীয় সম্প্রদায় শ্রী মোদীকে অভ্যর্থনা জানাতে উৎসুক হয়ে রয়েছে, চলছে যাবতীয় প্রস্তুতি। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, আগামীকাল সকালে প্রধানমন্ত্রী মোদী সেখানকার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বিকেলে তিনি ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি ও উদ্ভাবন অনুষ্ঠান ভিভাটেক সম্মেলনে অংশ নেবেন, সেখানে শ্রী মোদী বক্তব্য রাখতে পারেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন। এদিকে প্রধানমন্ত্রী মোদী সামুদ্রিক জলপথে নিরাপত্তা এবং সংঘাতের বিপদ থেকে নাবিকদের জীবন সুরক্ষিত রাখার জন্য দেশের সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের এভিও G7 শীর্ষ সম্মেলনে শ্রী মোদী বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে বিশ্ব বাণিজ্য বিঘ্নিত হয়েছে, ঘটেছে প্রাণহানিও। সামুদ্রিক বাণিজ্যের উদ্ভূত ঝুঁকি এবং অস্থিরতার ফলে মৃত্যুর উল্লেখ করে শ্রী মোদী বলেন, নাবিকদের জীবন রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতার উল্লেখযোগ্য বিকাশের উপর আলোকপাত করেছেন। সমাজ মাধ্যমে তাঁর অ্যাকাউন্টে মাইগভের থ্রেড শেয়ার করে শ্রী মোদী কিভাবে দেশ আকাশ ভূমি এবং সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে তা ব্যাখ্যা করেন। দেশের নিরাপত্তায় আত্মনির্ভরতা ও দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত প্রতিরক্ষা সামগ্রীর বিকাশের কথাও প্রধানমন্ত্রী ওই পোস্টে জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গত ১২ বছরে ভারতকে নিরাপত্তার এক দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করেছে। এর ফলে নাগরিকরা যেমন একদিকে সুরক্ষা পাচ্ছেন, অন্যদিকে শত্রুদের ওপর আঘাত হানা সম্ভব হচ্ছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, সার্জিক্যাল স্ট্রাইক, বিমান হামলা ও অপারেশন সিন্দুর সীমান্তের ওপারে শত্রুদের মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এছাড়াও 370 ধারা বাতিল, মাওবাদীদের মোকাবিলা করতে ভারত সরকারের অঙ্গীকার গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি জানান, আগের অর্থবর্ষের 1,54,000 কোটি টাকার উৎপাদনের তুলনায় এবছর 15.6% বৃদ্ধি হয়েছে। 2013-14 অর্থবর্ষে 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন 4 গুণ বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ভারতের প্রতিরক্ষা উৎপাদনে এই উল্লেখযোগ্য বৃদ্ধি প্রতিরক্ষা উৎপাদন বিভাগ এবং অন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভারত ও থাইল্যান্ড তাদের 10ম প্রতিরক্ষা আলোচনায় উৎপাদন, গবেষণা, উদ্ভাবন ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করতে সম্মত হয়েছে। ব্যাংককে গতকাল এই আলোচনায় যৌথভাবে পৌরোহিত্য করেন থাইল্যান্ডের প্রতিরক্ষা বিষয়ক সচিব অ্যাডমিরাল নুপটাপোল দিওভানিজ এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব সত্যজিৎ মোহান্তি। এবারের গুরুত্বপূর্ণ বৈঠকে উভয় দেশই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে মত বিনিময় করেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মোনাকোর দ্বিতীয় প্রিন্স অ্যালবার্টের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে দুই দেশ সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমি, উদ্ভাবন এবং উদীয়মান প্রযুক্তির মতো ক্ষেত্রগুলির সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে। এছাড়া তিনি দ্বিতীয় প্রিন্স অ্যালবার্টকে ভারত ইনোভেটস 2026 সম্পর্কে বিস্তারিত জানান। ফ্রান্সের নিসে এই অনুষ্ঠান গতকালই শেষ হয়েছে। শ্রী গোয়েল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী দিনে ভারত ও মোনাকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন দিকে প্রসারিত হবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বীরনায়ক মহারানা প্রতাপের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী বিড়লা বলেছেন, মহারানা প্রতাপের আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা, দেশপ্রেম মানুষ চিরদিন মনে রাখবে। তিনি আরও বলেন, চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মহারানা আদর্শ দেশমাতৃকার সম্মান রক্ষায় আপোষ করেননি। হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপের আত্মত্যাগ অদম্য ইচ্ছাশক্তির প্রতিফলন। বিশ্ব খরা ও মরুপ্রসার প্রতিরোধ দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভূমি সংরক্ষণের গুরুত্ব স্মরণে রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি বলেন, ভূমি বাস্তুতন্ত্রের ভিত্তি ও পুষ্টিও শক্তির উৎস। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তুলতে ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধারে সকলকে একযোগে কাজ করার আবেদন জানান তিনি। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা। অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 9:30 গীতাঞ্জলি, DTH ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে।

0: আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা এবং ফসলের নাড়া পোড়ানোর দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান নিয়ে আলোচনার লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে শ্রী চৌহান বলেন, নাড়া পোড়ানোর ফলে পরিবেশ শুধুমাত্র দূষিত হয় না, নষ্ট হয় মাটির উর্বরতা, ছোটখাটো উপকারী কীটপতঙ্গ মারা পড়ে, ফলে নষ্ট হয় পৃথিবীর ভারসাম্য। তিনি জানান, চলতি বছরে বিভিন্ন রাজ্যে এ সংক্রান্ত একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 46,000-এর বেশি শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা যন্ত্র বিতরণ, 910টি কাস্টম হায়ারিং কেন্দ্র স্থাপন সহ নানা কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ সকালে বাগবাজারের মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঝাঁটা হাতে তাদের গঙ্গার ঘাটে সিঁড়ি পরিষ্কার করতে দেখা যায়। সাংবাদিকদের শ্রী অধিকারী বলেন, নমামি গঙ্গে প্রকল্পের আওতায় গঙ্গাকে দূষণমুক্ত করার কাজ শুরু হয়েছে। স্বচ্ছ ও সুন্দর বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
1: नमामि गंगे स्कीम में यहाँ बंगाल में काम नहीं हुआ। एसटीपी का लिए लैंड प्रोवाइड नहीं किया। गंगा को क्लीन करना चाहिए, अच्छा करना चाहिए, ये काम शुरू हुआ। हमारे कलकत्ता कॉरपोरेशन केएमसी का एडमिनिस्ट्रेटर, उनका लीडरशिप में मंत्री जी है, उनका निगरानी में पूरा काम चल रहा है।
0: পশ্চিমবঙ্গে জেলায় জেলায় জনকল্যাণ শিবিরে বিপুল জনসমাগমের কারণে এই শিবিরগুলির মেয়াদ আরো একদিন বাড়িয়েছে রাজ্য সরকার। আজই শিবির শেষ হওয়ার কথা ছিল, পরিবর্তে আগামীকাল শুক্রবার 18 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর পুদুচেরি মন্ত্রিসভায় আজ 3 জন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। লোকনিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের বিধায়ক পি রাজাভেলু ও ভিপি সিভাকুলুন্ধু এবং বিজেপি বিধায়ক জিএনএস রাজশেখরনকে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান উপরাজ্যপাল কে কৈলাসনাথন। বিজেপি নিট পরীক্ষার্থীদের উপর অহেতুক চাপ সৃষ্টি করায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধীর ভূমিকার কড়া সমালোচনা করেছেন। দলের সদর দপ্তরে আজ এক অনুষ্ঠানে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, স্বচ্ছতা বজায় রাখতেই ফের পরীক্ষা নেওয়া হচ্ছে, সমগ্র ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সরকার সব রকম পদক্ষেপ নিচ্ছে। এখন বিশ্বকাপ ফুটবলে খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে আজ তারা 3-0 গোলে হারিয়ে দেয় আলজেরিয়াকে। ম্যাচের 17, 60 ও 76 মিনিটে গোল করে হ্যাট্রিক করেন লিওনেল মেসি। এর ফলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি যুগ্মভাবে জার্মানির মিরাস্লভ ক্লোজের সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। উভয়ই বিশ্বকাপে 16টি করে গোল করেছেন। অন্য এক খেলায় আজ সান্তা ক্লারা স্টেডিয়ামে গ্রুপ জের ম্যাচে অস্ট্রিয়া জর্ডনকে 3-1 গোলে পরাজিত করেছে। পুরুষদের ক্রিকেটে আজ লখনৌয়ের একানা স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ভারত 2 ওভারে 1 উইকেট হারিয়ে 9 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। প্রধানমন্ত্রী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত 1 দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির উপর আলোকপাত করেছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
2: আজ মেরি জিন্দগি মে বেলাই হাম বাই কৌতুক তিকা আও গেবংখা তাকুক রাজু খেলারি তো কেনে চাপ মানখানা নাই নাই গহরকা নাই নাই টঙ্কাকে আংখানা নাই

0: অঙ্কে ফাইদি ও জরাও কৌতুক গেসাক নাই কৌতুক সাবতং সাবতা মো রচাপ মো খানানা মো চুমচা গে টঙ্কা ও জরাও কৌতুক গেসাকে নাই নাই সাব হ্যালো
1: হ্যালো
0: দিবর কা হাম লাম সগো দশিনী মুনিকারে সাবংকা
1: লঙ্কা পুরানি প্রদীপ সি ভাই
0: তা খুব প্রদীপ না দবো রচাপ মো খানা নাই সাদে
1: আংখাই খানা নাই গ কুলেনি কাছে খানা নাই
0: সোলেনি বড় চাপুন
1: ও দু ও হামনি ও দু সিটি হামনি করিমি হনু
0: ইয়ে দু সিটি না
1: ইয়ে দু
0: দ
1: হামাই ভাই
0: হামবাই ননব কক দু ক্লাইমা বাগে নরকম চড়াও খাই দো নরক হামজাকমা চিনি খাতমা পান্ডা হাই নরক হামজাকমা চিনি খাতমা পান্ডা জন খালাই দঙ্গ খাত রচাপুং তৈ নরকব রচাপুং খানা মজুম খাহে ককদুকলাই দি চিনরনি ককদুক নাম্বার 0381232625 ককদুক নাম্বার ককদুকলাই সাহরদি ব রচাপুং খানাই জরা তো তিরক তিরক থাঙ্গি দঙ্গ হাই জব রচাপুং খালাই দো হাই ফাইদি রচাপুং খালাই জরা তাকুক প্রদীপ খানা হিনে কহরমানি ও রচাপুং গাহে খালি তাকুক নিনি খাত জাকমানি ও রচাপুং সারা জাপান টক মাই গাহার সাইফে মজিদ নরগো খালি ও খাত রচাপুং

আর জাপুং খানা লাইতে খানা লাইতে পাই থাকো যারা ভাই সবাইকে হাঙ্গা পাই থাকো দুই আসাক নাই কক দুকো স্বাগতম। হ্যালো হ্যালো দীপর কা হাম লাম সগো দর্শিনী মুগ্রী গাড়ি সাবং খা তাম ছাকা কমল সিং রিয়াং না দ বড় চামুন খানা নাই খানাই মানো যে সাপানো নরম নরম অব সাইমে এতং খাই খানা দেনাই দো অবনো কারই তেই কুবুনি দ মান খাকাই আং খানার ওয়ান দ হামবাই কক দেখ্রম বাকে হামবাই আমা কমল সিং রিয়াং রচা পং খা নাই কই হরকা গাই নাই নাই দমকা কাই আং খানার নাই গাই নাইতে নাইতে পাই থাকনো রচা পং তো পাইশো পাই থাকনো পাইশো পাইকা আসে কবং তো জরা গ্রীখা পাই থাক রচা পং সং খা লাই তাকো কমল সিং রিয়াং খা নাই কই হরমানি গাই অরচা পং নি বাকে কাকলাই খানা তক জাগানো অরচা পংনো